phung ka ham khnai dong nei rang sak ni ta khuk tebi khuk song narak jotre no khafak ni khuluma te lam soku tinini phung ka chang ni opandao narak khnai dong o sarasa poin dok me ka harso tinini phung ni akashvani agartala ni fm ujjain to panda tabuk ni bechebu jeng tinini pandao narak jotre no belai fele keno haino hai ki fili lam soku তিনি সাংরং শাল তালবাংনি শাল চিচুকু চিপ্রিরা থামচিবা তৈপ্রা বিশি সেপ্টেম্বর তালনি তিনি শাল চি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি খনাই দংনাই খপংনি রাংসাকনি তাকু বুকু ফাইদি তিনি শালও জং পুইলাওয়ানো খনালায়েন দিয়াই মানি রেজাবমং খনাবাইদি অ রেজাবমংন

0: রাজঘাট কামিনী সাবংগা
1: অমৃত
0: অমৃত আও কিছা বালু খা নং বাই গরং গই মানিয়া কাহাম করুন নতং নাবলা দ বেলাই নো বেলাই নো কাহাম তং না নিংথুন দ সাবি বাহিকে কাসুইমান দ সাদি চাশলক রক ফানংখা বা রংনক পড়ি রংনাই রক ফানংখানা অঙ্গো খেবা রংনক কত রংনক ইয়ং খেবা সেবক খ্লাই দংনাই রো কাইজাক বরজাক বসাবতী নিবুমা বুফারক খেবা কিছা মিছা চাকরাংজাক খেবা বসাবতী বাই কিছা হাকসাল আমতে হাই কবাংমা কবাংমা কন্ডিশন তঙ্গো ফিয়া অবনি হাইফানো জেসা কন্ডিশন ফানংথুন জেসক হামিয়াস অংথুন ই জেসক হামিয়াস অংথুন আও সাদি আও আও আও আবনো ডেফিনেটলি একদম

0: ফুংকাহাম
1: ফুংকাহাম
0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি ফুংনি ককবরক আবাই পান্ডা হায়ুনি খরাং তিনি সাংগ্রং শাল তালবাং তালনি শাল চিচুকু চিবরিরা থামচি বা দীপরা বিশি সেপ্টেম্বর তালনি শালচি নৈশাই নৈচি দক ইংরেজি বিশি অপান্দা আওয়াই খ্লাইজাগি দ মিটার নীরা থামচি দক ফুটাব্রী এবার সা সাই নীরা দক চিচুকু গিলোহার্য শালব্রমিহাই তিনি বহাই নহাই কক কাহামনি বিশিংতিন চিনি অপান্দান চেঙ্গানো তুমুং দফাও খরক কুচুখে থাকনা মুচুংখা হানকে যতনি সুকাং সাক সাকনি মানথাই ন সিনানি নাংথাই মৈতু নারকদি রং অংখা মুসাবুমানি দুধাই যে আবন নাই বন খরাং তিসাই মাননাই আবাগিন রংকরং অংদি চাপজাক অংদি তেই জবা খ্লাইদি ইয়কজাক বাক্সা তাই কথালাইমুংনি বিশিং তৈন কাইসা সই সই দফা রাকসাই বাঁচাও কোনো দফানি আগকমুং সুনানি সইলাম অংখা আ দফানি বুড়ি রক বুস

0: জড়াতেই সুকাঙ্গে থাঙ্কা আবো নাই নানি শাক শাক পুইতো চাঁদি তাই বুইবাই কুসুপ জাকমানি এবা কুসুপ জাকমানুষ হই তা নাহার দি তুমুং নং শাতক জাকনাই রত্ন বরকনি শাতক জাকমানতেই সিসারেই মানখা হানকে বরক শাকবাই থাংন আ খাজাক শিকলন শাসনা বাকে জবা খাই নাই লংমা কলক অংমানি সাইফান কাহাম অংনানি বেলাই নাঙ্গুগু থংরং ফান মানমানি সাইফান কতরংখা দফানি ইয়গমুং তামনি হিনবা দফা তুমুং নন ইয়গজাক খলায়া হনকে কেরং ইয়গমুং নিনি সামুঙ্গ নাংলাক আবুনি বাগিন চায়াতেই শাক নাঙ্গিয়া খ্লাইজাক মানিন কাসুদিতেই শাক বাইথাংনি সীমারিতেই তুমুং কাহামবাই দফানি চাতি হাইকে লামা ফুনুকদি অক কাহামরক যং তিনি খানা লাইখা ডক্টর বি আর আম্বেদকর সালাংমানিন কক বরক বাই
1: খনাই তনাই রাংসাকনি তাকু বুখুব তিনি ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে অব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাই নেশাই থাম ইংরেজি বিশিনি সিবিনো লুকুরক নিথানি হজাক তংনানি পাকেই তে অবন কাসুনানি পাকেই তিনি নিশালন জুদা খ্লাই পালাই যাকো আপনো কারিব তিনি নিশাল ন জুদা খ্লাই পালাই যাক মানে দেব তঙ্গ আবংখা স্মেলস লাইক টিন স্পিরিট অব চিচুকুরা চুকুচিসা খ্রিস্ট বিশিনি সিমি অব পালাই যাকো আপনো কারিব তিনি নি অশালো আচাই কথার আচাইনাই রোগ তঙ্গ আর নি বিশিং তঙ্গ বুমং গনাং রোগনি বিশিঙ্গ মার্ট মার্কন ব চিচুকুরা স্নিচি দ খ্রিস্ট বিশু ও আচাই মানি তিনিতেই শালন আপনো কারিব কলিন ফার্ট ব চিচুকুরা দকচি খ্রিস্ট বিশু ও আপনো কারিব তঙ্গ তিনিতেই শালো আচাই কথার আচাইনাই রোগনি বিশিঙ্গ চার্লস সেন্ডার পেইডি ব চিচাররা থামচিচুকু খ্রিস্ট বিশু ও তিনিতেই সালচি সেপ্টেম্বর ন আচাই মানে সাল থৈনাই বুমুং গনাং রকনি বিশিঙ্গ তঙ্গ জ্যাক স্টেইন চিচুকুরা চার্চি বা খ্রিস্ট বিশু ও তিনিতেই সালন থৈজামানি সাল আপনো কারিব হে লং ব তিনিতেই সালন থৈমানি চিচুকুরা থামচি বা খ্রিস্ট বিশু ও
0: পান্ডব তাবো খালায়ন তাং বিদি ক্যাপসিকাম বিশিথগী খলাইমান্নাই মৈকেথং মশনি জাতি ও মৈকেথং হাতি ও বেলাই মরকুক বেলাই নাংকুকনাই ও মৈকেথং হাতি ও বিশিথগী মানথগু অবন কায়ী হাতির গফালেজং রংপুসারক আজিনা নিশেব্রক খলাইমানু তাবুকনি চড়াও বিশিথগীন অবন কাইমানো ফিয়াবা গবাংখে বুথাইরক মান্নাবাগৈ তালু আংতে তালহিঙ্গ বুচুলৈ সারৈ অবনি বুসা খ্লাইগাহে বেলাইন চাও বুজুলিনি বুসান কাইমেমানি আগুলো আর তালসানি উল বুসা ফুইসাওই কিসা হাকসাল হাকসাল খ্লাইয়ে কাইনা নাংনাই অবনি এবার ক্যাপসিকাম দাল বিদাল জাতনি ন দঙ্গ ফিয়াবা গবাং বথাই মান্নাবা গৈ হাইব্রিড জাতনি কাইখেন বেলাই চাকুগ বসা কাইমানি তালনৈনি উননি সিমি ন তালসানি সিমি তাল খাকসা জরাতই ন গবাংখে বথাই থাইকুগ বসা কাইমানি আগুলো বলাই তলাও সমলুলক অঙ্গৈ কিটিং কিটিং দাকলাইমারক নুকজাগ আবন কারিব বলাই খন্দ্রই হৈসাই থাংমা হাইরক অবহাই বেমারক ব নুকজাগ আবহাই ইংখাহে বসাতাই তরিয়া তাই বুবার অংখরিয়া অঙ্গ আবন কারিব বথাই তাই বকঙ্গ বলাম ফুকনা ইয়ং কলাইমানি রক নুকজাগ অবহাই ইংখে বথাই সগ তাই বকং হয়ই থৈপেরাই থাঙ্গ অবহাই নুখাহে এবার ইয়ং কলাইজাক তংখা হংকে বথাই

0: বকং সাইয়ী খিবিউই মারনাই আর ইং নি থক এবার নিম অয়েল স্প্রে খাই রেখে বেলাইন জানাই ক্যাপসিকাম চিনি সাক কাহাম এবার সাকমাংনি বাকি বেলাই কাহাম কচাক গখরাং তৈ কর্ম অবহাই দাল বিদাল জাতনি ন সাকামনি বাকি হামকুগ অর ভিটামিন সি ভিটামিন এ তৈ বিটা ক্যারোটিন র মানথকু অবন যারি রগ গবং খেকায়ী আসুদাকে নগ্ন খুঙ্গ চামাকারি ব হাতি রগ ফালে রং পয়সা আজিউই মানু আসুক জরা যান বিও তিনি ক্যাপসিকাম কাইনানো রুগী সাইমান লেখা
1: তাবুক সাকামক্রারি কক সিকলা রোগনি বিশিঙ্গ হার্ট এটাক মানে আবনো কাসুনানি তাই আবু তামনি বাকি আবনো রুগী কক থাইসা থাইনি হার্ট এটাক তাবুক বেলাইন নুক যাক তাই আবু আগিনি জরার গহকে কিসা চাকরা খেবা উমর বাকিলাইক যাক আমি হাই বড় রোগনি বিশিঙ্গসে নুক যাকুগো ফিয়াবা তাবুকটি অমলও হার্ট এটাক গবাংকু খাইয়ী সিকলা রোগনি বিশিঙ্গ নুক যাকি দংখা হার্ট এটাক আবো চিনি বখাও থই থাংলাইসু খাইমানি থাইও এবার জাগাও তুমুং কেবেং মুং নুক যাকা হনকে খেবা আ জাগাও গবাংমা বুফাম খেবা গবাংমা মানই আবো কাসু জাকতেই উঙ্গি দংখা হনকে থই কাহামকে বখাও থাংলাইসু খাইমানিয়া উংখা হনকে আরও অক্সিজেন মানিয়া অঙ্গী আরও ওয়ানামা সিংসা খাইয়ী হার্ট এটাক নুক যাকো সিকলা রোগনি বিশিঙ্গ হার্ট এটাক নুক যাকমানি যত্ন সিলাই গবং কুক আবংখা বরকনি চামুং নুমুংনি বাকি তাবুকনি সিকলা রোগ বরক গবং কুক খাইয়ী ফাস্ট ফুড তৈ গবং বুফাম গনাং মানে প্রসেসড তাই আপনো কারিবো বরক ট্রান্স ফ্যাট সোডিয়াম চিনি আমতি হাই বাই সামচাক মানে গবাংকুক চাকুক মানে আপনো কারিব বরক নাংকুক মানে সুক ব্যায়াম রকলাইয়া হিমিয়া থাংয়া তৈ কাহামকুক খাইয়ী বরকনি বসাকনি কলম তৈ রহরিয়াউই জেফ্রুফ্রুবো থুই তংনাই খেবা বেলাই আরাম খাই তংনাই বড় রকনি বিশিঙ্গ আবো নুক যাকো আপনো কারিব তাংনগো খেবা জেসা সামু তাংমানি থাইও মোবাইল কম্পিউটার তৈ আমতি হাই বাই গরংজাক মানই বেলাই নাইখে এবার আবো বাই সামু তাংখা হনকেব হার্ট এটাক নুক যাকো আপনো কারিব বখানি ওয়ানসুক পুঙ্গো রমদি আবেচেব খবুই গবাংকুক সামুংনি বেলাই বারজা গবাং উংমানি তৈ রং পুসানি গবাংমা কেসে কেরেং উংমানি বিনি বাইথংনি লাংমাও গবাংমা ওয়ানামা সিংসা পাতিমুং তৈ আপনো কারিব বিনি বখা সালব্রুমব্রুমন স্ট্রেস ডিপ্রেশন আমতি হাই তুমুং উংফ্লাই তংখা হংকে কর্টিসল এড্রিনালিন হরমোন আবো বাঙ্গি থাঙ্গো আবো বাই চিনি বখা এবার দমনি বেলেখেনো থই নিলাম চিকনই থাঙ্গো আপনো কারিব তাবুকনি সিকলা রোগনি বিশিঙ্গ নুক যাকো গবাংমা দুমা বিড়ি সিগারেট অ্যালকোহল খেবা ড্রাগস আমতি হাই মানই তুমুং চা খা হনকে খেবা চোয়াক তুমুং কুবুং কুবুং খাই নংখা হনকে এবার উরাম উরাম বেলাইন নংখা হনকে আফ্রুব চিনি বখাও অক্সিজেন মানিয়া অঙ্গী হার্ট এটাক নুক যাকি মানো আপনো কারিব ডায়াবেটিস ব্লাড প্রেসার আমতি হাই গবাংমা দাদাক সিদাক বখানি বেমার বাই গরংজাক বেমার তুমুং তংখা হনকেব হার্ট এটাক নুক যাকো তাবুকনি সিকলা রোগ বরকনি উমর বাই গদালী তমুং চামুং তৈ ওয়ানসুকমুংনি স্লাইব ফাদারো তুমুং তংখা হনকে আমতি হাই হার্ট এটাক নুক যাকো পুইলাও বখা সামানি হাই নুক যাকনাই বেলাইখেনো লেংনাই আচম আচম বেলাইখেনো কলমনাই তৈ হামা রহরথানি কেবেংমুং নুক যাকনাই ফিকুং বখা তৈ ফিকুংনি গানাগিনি তৈ বাংরা রক বেলেখেনো সানাই চামানি কাহামকে গেলেয়া উরাম উরাম গবানানি মুচুকনাই আমতি হাইরক তুমুং নুক যাকা হনকে হার্ট এটাক নুক যাকি মানো হনই দাদাক সিদাক সাকনাইনি রকবাই নাইজাকনানি নাংনাই নাংকুকমানি সুক চামুং নুমুং তৈ গবাংকু খাইয়ী বথাই বপরব খেবা দালো সামপ্রা চানানি নাংনাই আপনো কারিব গবাংকু ফাস্ট ফুড তৈ গবাং সম বাই সামজাক মানে খেবা বুফাম বাই

0: কয়মং বলাইরনানি পাইথাক সাল অংখা তিনি সাল চি সেপ্টেম্বর নৈশাই নৈচিদক ফুংনি দামচিসাতেই সতী বাচিবা মিনিটনি বিসিংহ অব সগৈনানি নাগনাই
1: অব হাইকেন তাইকে সে আচুকথাই দঙ্গ রেলওয়ে দেখো আর এসিস্টেন্ট লুকু পাইলট জুনিয়র ইঞ্জিনিয়ার অবহাই আচুকথাই সুপংনা বাকি অনলাইন তৈ কয়লাই রগিয়া চাকচাকি দঙ্গ আর বাকি রংমারিনি কক্সা জাকা কচুক মাধ্যমিক পাস তাই আইটিআই ডিপ্লোমা অবহায় যিনি উমর নখা বিশি চি চারিসিমি নখা বিশি ব্রিচি নই জরা তাই খাতিজাক রং বাকিখে রায়দাতই উমরনি কিসাসু হলিরং মানে বরক অর কয়লাই এফান মানবাইনাই কয়লাই এফানানি পাইথাক সালমারিনি কক্সা জাকা ই সেপ্টেম্বর তালনি সাল চিব্রই সালমারি জরা আশুক জরা যেন সেবুক বরক তলাংমানি কনালাইখা
0: তাবু খোনাবাইদি নকবর্তিপারনি কক্তমা আগুলি বীরখুম খলাতে গানাগিনি আমসানি নকবর্তিপারনি কক্তমাও সাকলাই জাকা নখা চমই গান তংনে কিসামিসা থাই রক ওয়াতেই ফাইফানো মানো তংকুকমানি মারিও নকজাগানো তংসা মারিও থামচিনি ডিগ্রি সেলসিয়াস তংখ্লাই মারিও নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নবারো দুই হকুনি মারি সাকাও নকজাগানো চুকুচিচার পার্সেন্ট খামাও নকজাগানো বাচিদক পার্সেন্ট
1: হঙ্গে পান্ডাও চাবো খালায় রুচাবমু খরং রুয়ানো শচীন্দ্র দেববর্মা

আশুক জরা পান্ডা ও শচীন্দ্র দেব বর্মানি খরং বাই রচাব মুং খা বাইখ্যা ও মাসিং সাসলাং শেখলাইমা মল যতন শাক মাংন নাইকলে যাই যাই খে তং দি তাই কাহাম চা মুংচা দি মৈখেতং চা দি ফল ফকলা গবাং খে চাউই চিনি শাক মাংন কাহাম কে তনানি যতন চাইতক দি আশুক অবহাই কক্রক গচারি ন চিনি তিনি ফুংনি অ পান্ডা হায়ুনি খরংন চিনি অরম্ব থাকসিনে তিনি পান্ডা কম থিংতানি তঙ্গ আংরুমা আনিলগি তঙ্গ বায়ুসা এঙ্কে চিনি পান্ডা অরণ্য পাইকে আকাশবাণী আগরতলা যতন খুলুমকা।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান হাইমনি খুরাং, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং সংবাদ।

0: छू आम दी हाई साक साकनो सकमर नानी तमू बाय गदालई थांगो आपनो कारीबो ताबुकनी ओ मलो अब हाई रोब कक कासाउई फाइखा जे बिनी थुयो एबा बिनी बंशो बिनी जाति मासाओ तमुंग आब हाई रोग तमुंग खेबा आब हाई तमुंग सित्रा उंगेखेबा वानसुक मुंग हामियाबाय गोरोंजाक बरक तुमुंग न तंखा नुखे उंगेखेबा नुखुंगो तुमुंग आगिनि जराव आबो हायरो सुसाइड एटेम ख्लायनाय बा सुसाइड टंगुइ तंखा नुखे आबो आ नुखुंनि बररक ते आ नुखुंनि लाय थांसाक तमुंग चामुंग न मुइतु खुनमानि हाय उंगै आबो आमदि हाय रमदि आबो जेनेटिकली उंगेखेबा बिनि थुयो गोरोंजाक तंमानि बाखै आमतिहाय सामुं हामियाबाय वाइसौसौ गोदालै थांमानिबो नोगसाखौ हेलो हेलो बेलाय बेलाय खेदो फुं काहाब ए बेलायनो लामसगु
1: যে নেগেটিভ ওয়ান সুম উই তোমা নরে পজিটিভ ওয়ান সুক আছে ও জারে মি ইয়োগে ফেমেন না লেখা
0: বেলাইনো বেলাইনো নাং কুক মানে কক ই
1: সব কম না সালাই উম পা নব কারণ থাকাই খানা তো কলাই এ খাইনে নি বলাই তু গু মানে হাই না তা
0: আবনো
1: আব অমসে কাই কলাই থাকা না তাও দাগা নি নকরি ফেমি এব আমি লিখং মানে জরা হাই কল সুম ওয়ান সুম না মানে যাং
0: মানে আবনো সাবা সুবা গনাং বড় রক বা বখাও কক বেলাই চুনাই রক সাবা সুবা গ্রুই বা বুইনো সাইয়া সাক সাক বেলাই চুম চুম টংনাই মানে বুইনো খা খুলগি কক সাইয়া বড় রক আমতে হে গবাংকু তমু বাই গদালই থাঙ্গো কে যে বড় রোগ নং তুমুং সুরাহা নাইতুখানকে যে সুরাহা মান্নাবলে হাইয়া দেবা বাই তে বুকুক বাই তুমুং সামানি কক বো আবু কিসা বখানো হেলেগ্রু
1: বাইসাইকেল চালক মান কাটাই খরচা খাই হিমিছি তংকো আগে নঙ্গাব বাই তো কাই নং জু যে জাগাও যে মোটর সাইকেল চালক তনে বন না হারমা বাই তুই গিয়া
0: আবনো
1: দিন তলে সাবো তো কাই নং তো হিমেন জি সাই তংকো নং বো
0: আবনো
1: আবো সে সংওয়ান ছং না নি না আগে কে তব হাইনো কাইছে আছি না আর মানে আং যে সাইমন মানে কাইছে আমতে নং সাবো সুই চাই খাইনে থাঙা থাং তুমি বো হাইনো ওয়ান টু বি মগুই তো মন জরাবো বিনি লগিব কক খক তো মানে বাগে নাই বন কক খক বানছি দে রে খাতা
0: আচ্ছা আচ্ছা
1: মানে আজরাবো কাইছে কক ফাই কক দুক কইবা ফাইরে মানে ইয়া গলো
0: এ
1: বো আমন রম না নি থাকাতা থাকে বিন আব রম কইবে কক সামনে ইয়া গলো কইন বিন আজ ওয়ান সুক তো মানে বজে অ সুক তার ইয়া কারখানা নি যাবে
0: এ এ এ
1: আবো বেবাক ন কমাউই থাকাতা
0: কমাউই থাকা
1: বাহ তো স্রাপ সাও ন
0: স্রাপ সাও
1: আবো ন সং কুতলির মান খান কে সং গো জাগনি কাতিউই মানু
0: কাতিউই মানু মুফলি কাইছে সা বো মুফলি কাইছে আও
1: আবতো
0: চিনিবো খানো চিন হেলেং রানি বাকে মা ওয়ানসো বিনি আমসুক নং খাতা বিনি সৈজাক ফিয়াবা অবো কাইসা বেরামসি তাবুকনো চ তাছিংগন মা সাকা যে অবো কাইসা বাংলা বৈশানী থাকে কাইসা বংশগতব দঙ্গ অবনি জেনেটিক্যালি কিসা ব্যাপারব দঙ্গ তুমুং নুখুঙ্গ আগি কে তুমুং আমতে হেঙ্গি থাকা বা থৈকা আমতে হাইরকম খা নাকি অবনি কাইসা তামনাই অবো কাইসা তামনাই বখানি রুখ অবো কাইসা বখানি রুখ বড় আমসাকো তাই অবো কাইসা মানে কাইসা রমদি অবো সলনাই ব্যামার হাইব

0: 아 번호 아 번호 아 번호 아브노 아브노 definitely 아브노다 아브노 Belen ka hamko gya far ka ta khug nang ka ham krung tong di te ni ni kok no tam nai utum na ni ung thun chi ni khnai tong nai rang sak ni ta khug te bukuk song ta burin sikla rok chak rom di sikla sikli rok ni bagi abo belai kheno ka ham ni ni message belai ra habani au rang sak ni ta khu bukhu suicide prevention day tini ni shal sing suicide no bahi ki ka sunai abun rugi sing hojak runani te abuni कक्न रुगै जों पिरमुं याफारनारि साल खाख्लायो ओ हायुंनि बररक जतनो वानसुखनानि ओंथुन तामनि हमनाले अबो बेलायखेनो सामुं हामिया ते अबो बेलायखेनो सानानि थांखा हंके बेराम हामिया अबो कायसा सलनाय एबा सोरोंनाय सोरोंजाक थथक आमदि हायरक ओंगै ताबो कासावै दङ আপনি পাকি অবন কাসুনানি পাকি চিং বেবাকন হজাক মাতংনাই গনাং বিগ্রা অঙ্গে খেবা রমদি নগ কেসে কেরেং কাকলাই ফুইলাই হামজাকমা বরক ইয়াকারি থাঙ্গো আমতে হের গবাং মানো তংনাই রমদি গবাং মা কেবেং মুং রমদি গবাং মা লাচি মুং মানমুং আমতে হের গবাং মানো তংগুই মানো ফিয়াবা আবরক বেবাকন নিনি লাংমানি সরাই কতর অঙ্গুই মানিয়া ই ক কাইসা ওয়ানসুকনানি নাংনাই অর হাসাকাও কথাং তংমানি এবা কথাং ফাইমানি ইংগেকেবা মনুষ্য উঙ্গি ফাইমানি অবো রজা রজা বেলাই সামুং খাইমানি উলসে সামুং কাহাম খাইমানি উলসে মনুষ্য উঙ্গি আচাই মানো আপনি পাকি মনুষ্যনি অ লাংমানো নং মানতুতুই নং খ্লাই মানতুতুই সামুঙ্গ চুক্তুতুই নং শাক বাই থাকনো তা সকমর্দি নিনি ওয়ানসুক মুংনো কুচুক খাইনানি নাগনাই তে নিনি ওয়ানসুক পুনো কথার খাইনানি নাগনাই বখানি পজিটিভ এনার্জি নি বাকি নং সালব্রুম ব্রুম প্রেয়ার খাই নাং খাই তংনানি নাগনাই এবা জে বড়রক কেবুনি খাবাই এবা কেবুনি কক বাই তুমুং খাক সাঙ্গো হনকে বিনি কক ন ওয়ানসুগি বনো নিনি বখানি কক সানানি নাগনাই আপনো কারিবু থাসিঙ্গো সাকাচিনি ভারত হাক্তর বাই তৈ দুলজাক টেলি মানুষ আজাগাও গরঙ্গি মানো দাদাক সিদাক আবো রং পয়সা নাঙ্গিয়া গুইনো কাউন্সিলিং মাননাই আপনো কারিবো আই কল হেল্পলাইন আবর আরো বহাইনো নরক জেফ্রু নাঙ্গো আজাগাও কাউন্সিলিং মাননাই আও হাইনো হাই গরঙ্গি নাইন ককটুকু স্বাগত হ্যালো হ্যালো বেলাই বেলাই খেটো ফোন কাহাম
1: বরং

0: clarity 지금 아우 아우 달래는 아이고 못하기 만나도
1: 이이
0: 그냥 해전을 사주거나 이니 랑망가 가이토르 남만 가이토르 많이다
1: 아우 아우
0: 아버님 물린 갈아이통으로 내 아버는 성통으로 자라를 간게 아버 성통이 좀 말다라 허접다
1: 아우 아우
0: 상랑 자라만의 안 부탁만이 삭삭만 부탁만이 클라요
1: 아버는
0: 물린 부탁만이 클라요
1: 아버는 아버는 벨라인 안국만이 꼭사가
0: 아버님 바가이 지금 ini bekal mana sing life no full stop ria yang ke mata o stop tar di
1: au
0: ini je jang nang tau tong lo lama ma yang tong abu ni pore ni sal pasa pina
1: pasa pina
0: me de ke ke koris ne boy arale tar surjo hate
1: mara definitely
0: apo no sing wan su tong le
1: au au
0: abu ni pore ni ni ke cha ni ni de sa lesson ke cha chapter tong ko
1: au
0: no sing wan su boy sing life no lang no ta der la di ni
1: koi
0: ne mo sung jo ton
1: belai na ham ba au rang sak ni ta khu bu khu Sung tini shalai kha suicide prevention obonorogi koklam norok jotono ka ham kurung tong di haino hai kurungi manthung mo hai teke sha pandao chung obono kasulai ni nang nai pebakno chung jotono hojak tongi de kokmung
2: akashbani khobor porchi shubhomita mukhopadhyay prothome bishesh bishesh khobor কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজস্ব গোয়েন্দা দপ্তর দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া 180টি বিরল প্রজাতির কচ্ছপ প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,800 কোটি টাকা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয় প্রায় 540 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের খরচ হবে আনুমানিক 10,021 কোটি টাকা পাশাপাশি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র 10,783 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে 2029-30 অর্থবর্ষের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে শ্রী বৈষ্ণব আরও জানান দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে রয়েছে দিল্লি হাওড়া মুম্বাই হাওড়া দিল্লি মুম্বাই দিল্লি গুয়াহাটি দিল্লি চেন্নাই হাওড়া চেন্নাই ও মুম্বাই চেন্নাই করিডোর 11,000 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের 2,000 কিলোমিটারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে
3: Vapi se Surat ka 100 kilometers ka section pehla section open karenge 2027 mein construction kareeb kareeb december tak complete ho jayega aur jo train ban rahi hai wo train ka kaam bahut tezi se chal raha hai jo first coach testing ke liye ban raha hai wo testing ka coach last week ban ke ready hua hai aur usko ab pehla test hota hai uska squeeze test hai uske baad mein uska climate test hoga uske baad mein furnishing aur next baki ke coach banenge agle saal mai june tak train patri pe aa jayegi
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রেলওয়ের মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে বাড়বে পণ্য পরিবহন তিনি বলেন এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকার হবে প্রধানমন্ত্রী আরও বলেন মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে তিনি জানিয়েছেন এই প্রকল্পগুলি পর্যটনের প্রসারে সহায়তা করবে এবং পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার খরচ কমাতে সাহায্য করবে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিকস

গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিক্স WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগে কাজ করতে পছন্দ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI গত 10 দিনে দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যপ্রাণী ও তাদের দেহাংশ পাচার রুখতেই এই অভিযান বলে জানিয়েছে DRI। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় 6 লেনের পোর্ভোরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত পরিকাঠামো ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ আসে আর এই বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, গোয়ায় মহাসড়ক, সেতু, উড়ালপুল এবং বন্দর সংযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্তির পথে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল নতুন দিল্লিতে 9ম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনের সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে এই ভিডিওটি AI নির্মিত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গোপনে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। 20 বছরের মধ্যেই প্রথম ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এর ফলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপতে পারে। সংস্থাটির 35 সদস্যের বোর্ড 23-5 ভোটের ব্যবধানে এই প্রস্তাবটি অনুমোদন করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমায় নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র মুখপাত্র হোসেইন মোহেপি বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলিকে পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে এবং জাহাজগুলিকে বন্দর বীমা ও অন্যান্য সেবা প্রদান থেকে বঞ্চিত করা হতে পারে। ইরান পরবর্তীতে ওই সুনির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান ঘোষণা করবে বলেও তিনি জানান। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে 35 টন ত্রাণ উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর 8ম বিমানটি কাঠমান্ডুতে নেমেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 8ম বিমানটি পৌঁছানোর পর ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের মন্ত্রী মহাবীর পুনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। মলদোভা ড্রোন অনুপ্রবেশের ঘটনার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উড়ান যাত্রায় বিলম্ব হয়। সরকারি মুখপাত্র দুমিত্রো সিউরিচি জানান, দেশের উপর দিয়ে চলাচলকারী বিমানের সুরক্ষার স্বার্থে আকাশসীমা বন্ধ করা হয়েছিল। এর ফলে ভলোদিমির জেলেনস্কির ফ্লাইট সহ 3টি উড়ানের যাত্রায় দেরি হয়। পরে বিধিনিষেধ তুলে নেওয়া হলে বিমান চলাচল শুরু।

হয়। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব ২১ পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। পুলের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই আমেরিকান খেলোয়াড় বেন শেলটন ও ফ্রান্সিস টিয়াফো। অন্যদিকে শুক্রবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা লড়বেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলার বিপক্ষে এবং চতুর্থ বাছাই কোকো গফ খেলবেন কাজাখিস্তানের এলেনা রিবাকিনার বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ গতকাল এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আগামী 27 অক্টোবর থেকে প্রক্রিয়া পুনরায় শুরু হবে। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন 6 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 12ই ডিসেম্বর এবং চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 15ই ফেব্রুয়ারি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 9টি রাজ্য জুড়ে 20,800 কোটি টাকারও বেশি ব্যয়ে 8টি রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বৈঠক শেষে নয়াদিল্লিতে জানিয়েছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার মোট 17টি জেলাকে অন্তর্ভুক্ত করে 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদিত হয়েছে। 2029-30 সালের মধ্যে এগুলি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই 5টি প্রকল্পের মোট আনুমানিক ব্যয় 10,021 কোটি টাকারও বেশি। তিনি বলেন, লাইনের ক্ষমতা বৃদ্ধি ভারতীয় রেলের গতিশীলতা, পরিচালন দক্ষতা ও পরিষেবা নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প বিষয়ে একটি প্রশ্নের উত্তরে তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হবে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষার কাজ গতকাল শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল 11ই সেপ্টেম্বর। আগামী 28শে সেপ্টেম্বর ভোটগ্রহণ, ভোটগণনা হবে 5ই অক্টোবর। আজ নতুন দিল্লির সংসদ ভবন প্রাঙ্গণে জহর্নবোদয় বিদ্যালয়গুলির 2025-26 শিক্ষাবছরের 27তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 2025-26 শিক্ষাবছরে যুব সংসদ প্রতিযোগিতার 27তম পর্বে সারা দেশের নবোদয় বিদ্যালয় সমিতির 8টি অঞ্চলের মোট 100টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে বিলোনিয়া সার্কিট হাউস সীমান্ত শুল্ক ও বাণিজ্যের সরলীকরণ বিষয়ে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সীমান্ত ব্যবসা বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আগরতলা কাস্টম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী। কর্মশালায় গত 3 অর্থবছরে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে 1 মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। দলের সভাপতি নীতিন নবীন গতকাল জানান, 2001 সালের 7 অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জনসেবার যাত্রা শুরু হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। 7ই অক্টোবর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেবা জ্যোতি কলস যাত্রা আয়োজন করা হবে। বিকশিত ভারতী ইয়ং লিডার্স ডায়ালগ 2027 কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। জেলাশাসক অফিসে সাংবাদিক সম্মেলন গতকাল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব জানান, জেলাভিত্তিক যুব সংসদ থেকে নির্বাচিতদের নিয়ে বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব সংসদ। সেখান থেকেই বাছাই করা 3 জন আগামী বছর 10 থেকে 12ই জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় যুব সংসদে অংশগ্রহণের সুযোগ পাবেন। খেলার খবর, অনূর্ধ্ব 13 বছরের জাতীয় দাবার আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হল রাজ্যের ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। রাজ্যের তৃতীয় দাবারু হিসেবে ভারত সেরার শিরোপা পেল আরাধ্যা। পুদুচেরিতে 11 রাউন্ডে 9.5 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের সোনার মেয়ে। গতকাল শেষ রাউন্ডে কেরালার জানকি এসডির বিরুদ্ধে 89 চালে জয় ছিনিয়ে নেয় আরাধ্যা। ফিডে মাস্টার

অঘ্রিঞ্জিৎ দত্ত ইন্টারন্যাশনাল মাস্টার অর্ষিয়া দাসের পর এবার আরাধ্যা ভারত সেরা হলো। ভারত সেরা হওয়ার সুবাদে বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল আরাধ্যা। বর্তমান প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন হরবিন্দর সিং ও বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর শীতল দেবীর নেতৃত্বে ভারত শেষ দিনে দুটি স্বর্ণ চারটি ব্রোঞ্জ পদক জিতে আহমেদাবাদে তাদের ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ টেস্ট থ্রি অভিযান শেষ করেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী প্যারা কম্পাউন্ড মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন। অন্যদিকে দুবারের প্যারাঅলিম্পিক পদকজয়ী হরবিন্দর ভাবনার সাথে জুটি বেঁধে প্যারা রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। শীতল দেবী পরবর্তী প্রতিযোগিতায় কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয় পদক জয় করেন। আজ দুপুর পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী তৈদুল মুংবাই যুগালি যাক কেন্দ্রনি মন্ত্রীসভানি ককলাম সালাইমাব কাইচুকু হাস্তে গনাঙ্গই খক নই চি সাই চার রাজাক গবাং রাংনি কাইচার রেলওয়ে মাল্টি ট্রেকিং তাং বুতাংনি গোসিমুং রাজাখা কেন্দ্রনি ককথুমতে আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিয়া ককলাম সালাইমা পায়ই সাকা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানানি বাকই বেবাগৈ কাইচিসনি হাংকর নগদালদ্রিবই কাইবা মাল্টি ট্রেকিং তাং বুতাং গোসিমুং রাজাখা নই সাই নই চিচুকু থামচি বিশিনি বিশিং অ সামুরক পাইরিনানি নাহারমুং নাহার জাখা অ তাং বুতাং রাং বাইমানি রমজাখা কহক চি সাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকু নাইকল মুং নৈচি বা বিশিপুংমানোরগৈ ভারতীয় জনতা পার্টি অ তালনি চিচনি সালমারি নিসিমি তালসারময়ী সেবা প্রকল্প অভিযান চেঙ্গানো মন্ত্রীবক্রকনি আচাইমা সাল অ অভিযান চেঙ্গজাগানো বদলনি কাসকু নীতি নবীন সাকা নৈ সাই সা বিশিনি স্নি অক্টোবর অ সালমারি গুজরাটনি মন্ত্রী অক্রা অঙ্গৈ বারজাইয়াসাকমানি বিশিংতৈন মন্ত্রীবক্রকনি লুকু নাইকলমুং সামুং জেংজাকমানি বসাকা মন্ত্রীবক্রকনি লুকু সেবানি সিমি রাষ্ট্রসেবা আবহা কতন বুসকাঙ্গৈ তিলাঙ্গৈ টঙ্গো থৈরিমা শিবিরনি বিশিংতৈ অ অভিযান চেংজাগানো অক্টোবর স্নি সালমারিনি সিমি মন্ত্রীবক্রকন খা কাহাম ইয়াফারৈ সেবা জ্যোতি কল যাত্রা চেংজাগানো আবনো কারিবো সেপ্টেম্বর চিসনি সালমারিনি সিমি চিসনি অক্টোবর সালমারি জরা লুকু মানজাক মুংনি জুদা জুদা সামুং বুতাং যুগালি জাগানো চংবাড়ি কমিশন হাস্তেনি বুটার মুংডেম আলাইদাস নামফিরমুং এবা এস আই আর সামুং বুতাংনি সামুংন উসরু রিনানি সাকলাইখা হাস্তেনি ইয়াকবাড়া চংবাড়ি দাগিফাংকরা উষাজেন মগ অকক্তমান রেখা বসাকা বুসকাং নৈ চিসিনি অক্টোবরনি সিমি অ সামুং হাই নহাই চেংজাগানো বুট লেভেল অফিসার রক নকনগ থাঙ্গৈ বুটার রকনি কক থুম থুমানো তাই নভেম্বর দক সালমারিনি সিমি ডিসেম্বর বা সালমারি জরা অ সামুং তোয়াঙ্গানো খসরা বুটার মুংডেম কারি জাগানো ডিসেম্বর তাল চিনি সালমারি তাই পাই থাক ভুটান মুংরেম কারি জাগানো বসকাং বিশিনি ফেব্রুয়ারি তালনি চিবা সালমারি এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি চংবলাই আমজক নাইমুংনি সামুং মিয়া পাইখা চংবলাই রসাই নাহারনানি পাই থাক সাল অ তালনি চিসা সালমারি বোট ইয়াচাক জাগানো অ তালনি নৈ চিসা সালমারি বোট লেখা জাগানো অক্টোবর তালনি বা সালমারি ও জৌহর নবোদয় রংনকনি নৈ সাই নৈচি বা নৈচি দক রংবিশিনি ফিল নৈচিসিনি বসং শিখলা সংসদ বাতাইলাইমুংনি সকাত বাকমা পান্ডা তিনি দিল্লি কতালনি সংসদ ভবন নকলাও যুগালি জাগানো পান্ডানো তুইদুলানো সংসদ বাবাইনি মন্ত্রী কিরেন রিজিজু নৈ সাই নৈচি বা নৈচি দক রংবিশিনি শিখলা সংসদ বাতাইলাইমুংনি ফিল নৈচিসিনি বেরেম হাকতর গনাঙ্গিনি নবোদয় রংনক সমিতিনি কাইচার আমচাইনি বেবাগৈ খুংসারা রংনক আরো মানজাখা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডাইলগ নৈ সাই নৈ চিসনি সামুং বুতাংনি জুদা জুদা বাতাইলাইমাও স্রংনাই তাই শিখলা রকনো মানজাকনানি কবক মুংনা রেখা সালথাং ত্রিপুরা হাংকর নাইকলফাং মিয়া হাংকর নাইকলফাং হাবানগ ককতমা থুমনাই রকনি থুমো শিখলা হামক্রাই তাই থং নাইখুংনি দাগিফাং ইয়াকচু প্রবালকান্তি দেবসাকা হাংকর বেরেমনি শিখলা সাংসদনি চংজাক রকনতেই বিধানসভাও সংসার

0: হাস্তে বেরেমনি শিখলা সংসদ আরো নিশিমি সাইজা খড়কথাম বুসকাং জানুয়ারি তালনি চি শালমারি নিশিমি চি নই শালমারি জরা দিল্লি ও সংসাজাক বসং শিখলা সংসদ মানজাকানি সেপ মানানো শালগ্রা ত্রিপুরা হাঙ্কো নাইকল ফাং মোহাম্মদ সাজ্জাদ পিনি তৈদুল মুম্বাই মিয়া বিলুনিয়া সার্কিট হাউস আরি আমচাই অলতাই বানিয়া লাইতেসা ক্লাইনানতুই লয় খ্লাইমুং যোগালি জাখা আরও আরি আমচাই বানিয়ানি বাবাইনতুই শুক্রবই সাইখনা রেখা আগরতলা কাস্টম ডিভিশননি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী ব হাস্তে নিসিমি মানে রহরমা বাংরনা নিশাকা ফান বক্সিনকা আরও থাংনাই বিশিক থাম রাং বিশিও আরি আমচাইনি বানিয়া ও নাহারমুংতে রহরমুং মানেনতুই শুক্রবই ককথুম রমই তিসা জাখা উমর চিথাম বিশিনি বসং দাবা থংলাইমা ও চ্যাম্পিয়ন অংখা হাস্তেনি ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস হাস্তেনি উলথাম দাবা থংনাই অঙ্গই ভারতনি কাহামকুক দাবা থংক্রং অংখা আরাধ্যা পুদুচেরি ও চিসা রাউন্ড চুকু খাকসা পয়েন্ট মানই চেন ইয়াতঙ্গই চ্যাম্পিয়ন অংখা হাস্তেনি বুসাজগ আরাধ্যা মিয়া পাইথাক রাউন্ড কেরালানি জানকি এস দিনো মেচেনি কপলাই অংখা আরাধ্যা ফিদে মাস্টার প্রসঞ্জিৎ দত্ত তাই ইন্টারন্যাশনাল মাস্টার আরসিয়া দাস নিয়াগুলো তাবুক আরাধ্যা ভারতনি কাহামকুক দাবা থংক্রং অংখা ভারত সেরা অংমাবাই হায়ুংতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ থংনানি বাগৈ কোয়ালিফাই অংখা আরাধ্যা হাস্তে বেরামনি মার্শাল আর্ট থাংতা উমর চিসিনি বেদেকনি বাতাইলাইমুং তাকলাই বিশি উনকৌটি হাঙ্কর সদর কয়লা শহর যুগালি জাগানো অ বাতাইলাইমুং হাস্তে গনাঙ্গিনি চুলা বুড়ি যত মানজাকি মানানো শালথামনি অ বাতাইলাইমুং অ তালনি চিবা শালমারিনি সিমি চিসিনি শালমারি জরা তঙ্গানো অ বাতাইলাইমুংনি যুগালিমুং নতুয়ী মিয়া কয়লা শহর হাঙ্কর শিকলা হামক্রাইতেই থংনাইখুংনি হাবানগ ককলাম সালাইমা যুগালি জাখা তাবুক নবরতিবারনি ককতুমা বুসকাং দামনৈ চিব্রিও হাস্তেনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াইমানুহনৈ হজাক লাইকা নবরতিবার নাইখুং তিনি তুংমারি সাকাও থামচি নৈ ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো আগরতলাও তিনি আইচুগ খামানি তুংমারি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তংমানি ফুংদাম বা তামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা ব্রৈ দশমিক বা মিলিমিটার ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামৈ সতী ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। বাংলা সাহিত্যের আকাশে কিছু নক্ষত্র এমন রয়েছেন যাদের আলো শুধু চোখে দেখা যায় না, মনের ভেতরেও অনুভব করা যায়। সুকুমার রায় ঠিক তেমনই এক অনন্য প্রতিভা। তিনি শিশুদের জন্য লিখেছেন, কিন্তু তাঁর সৃষ্টির আনন্দে বড়রাও আজও খুঁজে পান নিজেদের হারিয়ে যাওয়া শৈশবকে। তাঁর কলমে অসম্ভব হয়ে উঠেছে সম্ভব, অদ্ভুত হয়ে উঠেছে স্বাভাবিক, আর হাসির আড়ালে লুকিয়ে থেকেছে জীবনের গভীর সত্য।
1: সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 সালের 30 অক্টোবর কলকাতায়। তার পিতা ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও মুদ্রণ প্রযুক্তিবিদ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, আর মা বিধুমুখী দেবী। রায় পরিবারের সাহিত্য, শিল্প ও বিজ্ঞান চর্চার পরিবেশ তার প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকা, লেখা ও নানা সৃজনশীল কাজে আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনি মুদ্রণ প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং সেখান থেকে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে আসেন।
0: সুকুমার রায় ছিলেন একাধারে কবি, লেখক, চিত্রকর, সম্পাদক এবং মুদ্রণ প্রযুক্তিবিদ। তার সৃষ্টির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কল্পনার স্বাধীনতা। তিনি

0: জানতেন শিশু মনকে আনন্দ দিতে হলে শুধু উপদেশ দিলেই চলে না, তাকে দিতে হয় বিস্ময়, খেলা, ছন্দ এবং ভাবনার মুক্ত আকাশ। তাই তাঁর কবিতায় দেখা যায় অদ্ভুত সব প্রাণী, অসম্ভব সব ঘটনা আর এমন সব চরিত্র যাদের কথা ভাবলেই মুখে হাসি ফুটে ওঠে।
1: তার অমর সৃষ্টি আবুল তাবুল বাংলা ননসেন্স সাহিত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন। এই গ্রন্থের কবিতাগুলিতে শব্দের খেলা, ছন্দের মাধুর্য এবং কল্পনার উচ্ছ্বাস একসঙ্গে মিশে আছে। কিন্তু আবুল তাবুল নিছক অর্থহীনতার সমষ্টি নয়, তার ভেতরে রয়েছে সমাজ, মানুষ ও প্রচলিত চিন্তার প্রতি সূক্ষ্ম রসিকতা। তিনি কখনো সরাসরি উপদেশ দেননি, বরং হাসতে হাসতেই আমাদের ভাবতে শিখিয়েছেন।
0: তার আরেক উল্লেখযোগ্য সৃষ্টি হজবরল, যেখানে স্বপ্ন, যুক্তি এবং অযৌক্তিকতার এক আশ্চর্য জগৎ তৈরি হয়েছে। আর পাগলাদাসুর সেই দাসু চরিত্রটি বুদ্ধি, দুষ্টুমি এবং স্বাধীন চেতা মননের এক স্মরণীয় প্রতীক। সুকুমার রায়ের লেখায় শিশুরা শুধু হাসে না, তারা কিন্তু প্রশ্ন করতে শেখে, প্রচলিত নিয়মকে নতুন চোখে দেখতেও শেখে।
1: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রতিষ্ঠিত পত্রিকা সন্দেশের সঙ্গেও সুকুমার রায়ের গভীর সম্পর্ক ছিল। পিতার মৃত্যুর পর তিনি পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন এবং নিজের লেখা ও সম্পাদনার মাধ্যমে বাংলা শিশু সাহিত্যে নতুন প্রাণ সঞ্চার করেন। তাঁর রচনায় ভাষা কখনো খেলনার মতো, কখনো জাদুর মতো, আবার কখনো আয়নার মতো, যেখানে আমাদের সমাজের অদ্ভুত দিকগুলো প্রতিফলিত হয়।
0: মাত্র 35 বছর বয়সে 1923 সালের 10ই সেপ্টেম্বর সুকুমার রায় পরলোকগমন করেন। তার জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু সৃষ্টির পরিধি ছিল অসীম। মৃত্যুর এত বছর পরেও তার কবিতা এবং গল্প নতুন প্রজন্মকে আনন্দ দেয়, কল্পনাকে উস্কে দেয় এবং মনে করিয়ে দেয় সাহিত্য শুধু গুরুগম্ভীর কথার নাম নয়, সাহিত্য কখনো কখনো এক নির্মল হাসি, এক আশ্চর্য স্বপ্ন কিংবা অসম্ভবকে সম্ভব করে তোলার সাহস।
1: সুকুমার রায় তাই শুধু শিশুদের লেখক নন, তিনি বাংলা ভাষার কল্পনার এক চির সবুজ জাদুকর। তার সৃষ্টির জগতে প্রবেশ করলে আমরা বুঝতে পারি হাসির মধ্যেও গভীরতা থাকে, অদ্ভুতের মধ্যেও সত্য থাকে, আর শিশু মনের স্বাধীনতাই কখনো কখনো সাহিত্যের সবচেয়ে বড় শক্তি।

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এই প্রচলিত কথাটির সঙ্গে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে কথাটি বলার কি কারণ রয়েছে? আজ 10ই সেপ্টেম্বর আপনারা সবাই জানেন, আজকের দিনটি কিন্তু সারা বিশ্বজুড়েই পালিত হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে হিসেবে। আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে অন্যের অনেক আছে, এই অন্যের অনেক আছে ভেবেই কিন্তু আমাদের মধ্যে হতাশা এবং না পাওয়ার যে যন্ত্রণা, তার থেকেই কিন্তু আমরা হেলে পড়ি আত্মহননের দিকে। 2003 সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই দিনটির প্রথম চালু করে। আত্মহননের বিরুদ্ধে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করাই কিন্তু এর মূল লক্ষ্য, মানুষ যাতে বুঝতে পারে আত্মহনন প্রতিরোধযোগ্য এবং এ বিষয়ে খোলামেলা কথা বলা প্রয়োজন।

কাজেই বিশ্বজুড়ে অনেক মানুষ মানসিক অবসাদ এবং নানা সমস্যায় ভুগেই কিন্তু এই পথকে বেছে নিচ্ছেন। এটি তরুণ ও যুব সমাজকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই দিবসটি পালন করা হচ্ছে। আর যদি কারোর মধ্যে মানসিক অবসাদ বা আত্মহনন লক্ষ্য করা যায়, এ ধরনের লক্ষণ দেখলে কিন্তু তার পাশে আমাদেরকে অবশ্যই দাঁড়ানো উচিত, তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাকে বিচার না করে তাকে ভরসা দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াও একান্ত জরুরি।

ইতিহাসের পাতায় 10ই সেপ্টেম্বর, গ্রেগরিয়ান বর্ষপঞ্জির একটি দিন যা ইতিহাসের নানা বাঁকে কখনো স্বাধীনতার গল্প, কখনো বিজ্ঞানের অগ্রযাত্রা, কখনো বা মানবিকতার গভীর প্রশ্নকে সামনে নিয়ে আসে। 1846 সালের 10ই সেপ্টেম্বর আমেরিকান উদ্ভাবক এলায়াস হাওয়ে সেলাই মেশিনের পেটেন্ট লাভ করেন। 1872 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম পথিকৃৎ রঞ্জিত সিংজি বিভাজি জাদেজা, যিনি ক্রিকেট বিশ্বে রঞ্জি নামে পরিচিত। 1887 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত। 1915 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে পরিচিত, বালেশ্বরের হাসপাতালে মৃত্যুবরণ করেন। 1935 সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় ভারতের অন্যতম সুপরিচিত আবাসিক বিদ্যালয় দ্য দুন স্কুল। 1939 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1966 সালের আজকের দিনে ভারতীয় সংসদ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য গঠনের প্রস্তাবে অনুমোদন দেয়। 1974 সালের আজকের এই দিনে গিনি বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1976 সালের আজকের দিনে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং 737 বিমান ছিনতাই করে লাহোরে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং উদ্বেগজনক স্মরণীয় ঘটনা। এই ছিল আজকের ইতিহাসের পাতা।

বন্ধুরা, এবারে কিন্তু চিঠিপত্রের পালা। আর চিঠিপত্রের এই পর্ব অর্থাৎ লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি লিখেছেন শীতলকুচি কোচবিহার থেকে শহীদুল ইসলাম। মানুষকে চেনা বড়ই দুরূহ, মুখে মধুর হাসি আর কথায় অমৃতের সুর, অথচ অন্তরের গহীনে কখন যে বিষের সঞ্চয় তা কিন্তু বোঝা যায় না। প্রকাশ্য শত্রুর চেয়ে আপন বেশি প্রতারকই অধিক ভয়ঙ্কর, কারণ তার আঘাত আসে বিশ্বাসের দরজা পেরিয়ে। জীবনের এক অধ্যায়ে এমনই একজনকে পরম আপন ভেবেছিলাম, অকপটে উজাড় করে দিয়েছিলাম সুখ দুঃখ, আশা নিরাশা, এমনকি হৃদয়ের গোপন কথাগুলো। তার হাসিতে বিশ্বাস ছিল, কথায় ছিল নির্ভরতা। পরে জানতে পারলাম আমার নীরব বিশ্বাসই তার কাছে ছিল অন্যের কাছে গল্প করার উপকরণ। আমার সাফল্যে মুখে অভিনন্দন, অথচ অন্তরালে ছিল ব্যর্থ করে দেওয়ার নীরব প্রচেষ্টা। সেদিন বুঝেছিলাম মানুষ কথায় নয়, সময়ের পরীক্ষায় পরিচিত হয়। কিছু বিশ্বাস ভাঙে, কিছু মুখোশ খুলে যায়, আর আমরা একটু একটু করে তাদের চিনতে শিখি। তাই আজ আর অবাক হই না, কে যে কি তা মুখের ভাষা নয়,

0: সময়ই একদিন নিঃশব্দে বলে দেয়। ধন্যবাদ শহীদুল ইসলাম, শীতলকুচি, কোচবিহার।
1: পরবর্তী চিঠিতে যাব। লিখে পাঠিয়েছেন ছায়া সামন্ত, হাওড়া থেকে। কে যে কী, মাত্র তিনটি অক্ষরের তিনটি প্রচলিত শব্দ, অর্থবহ।

রাষ্ট্রের অভিব্যক্তি। এ যেন রঙিন ভাত পাতা ভুবনে ধাঁধার মতো। সহজ সরল মনের মানুষেরা যখন রহস্যময় ব্যক্তিদের প্যাঁচ পয়জারের জটিল আবর্তে গোত্তা খায়, তখনই এরকম সংশয় উঁকি দেয় মনের মধ্যে। তাদের বাহ্যিক আচরণ দেখে বোঝা মোটেও সহজ নয়। মনে কোনো সন্দেহ দানাও বাঁধে না। এ যেন মধুমাখা বিষফলের মতো। ফলে তারা কোনো সহজ সরল মানুষকে বোকা বানিয়ে সুযোগের সদ্ব্যবহার করে, স্থায়ী আসন পেতে বসে মনে। সেই সব কৌশলীরা হাসি হাসি মুখ, কণ্ঠস্বর, কথার সুর, চেহারা ঠান্ডা হওয়ার জন্য অন্তর্মহলে ঢুকে পড়ে অলৌকিক জাদুতে। মিতালি পাতায় সহজেই দুর্বলতর জায়গাগুলো জেনে নেয়। অতিরিক্ত ভালো মানুষেরা বলে ফেলে তাদের ভাঙাচোরা সম্পর্কের টানাপোড়েন সহ কত কথা। ওই মুখোশধারীরা অযাচিতভাবে বাড়িয়ে দেয় সাহায্যের হাত, কত উপদেশ। তারা সর্বদাই মেকি আদর্শের ওপর ভর করে থাকে। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে কম বেশি এই ধরনের লোকের দেখা মেলে। এরা খুবই ভয়ঙ্কর। পরিস্থিতি বুঝে অবস্থান বদল করাটাও তাদের সহজাত। মুখোশটা একদিন উন্মোচিত হয় ঠিক, তখন খেয়েছে কি বাক্যটি রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হয়। ধোকা খাওয়ার পরে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। আসলে জিঘাংসার আগুনে পুড়তে পুড়তে এই শ্রেণীর মানুষেরা অন্যের পথরোধ করার মতো প্রবৃত্তিকে লালন করতে থাকে। হারিয়ে ফেলে ন্যায় অন্যায়বোধ। সূর্যের আলো থাক না থাক, পরিস্থিতি অনুযায়ী এরা নিজেকে চট করে বদল করে ফেলতে পারে। সততা, হীনমন্যতা, প্রতিহিংসার প্রতিফলন তো মহাভারতের আখ্যানগুলোতেও ছড়িয়ে আছে। তবুও চেনা বৃত্তের চলাচলতায় অচেনা ছদ্মবেশীরা স্বস্তির আনন্দ নিয়ে ঘুরতে থাকে ঠিকই। মেপে মেপে পথ চললে দেখা যাবে নানা প্রতিকূলতা পেরিয়েও একটি অতিকায় আশ্বাস ঝুলে থাকে সর্বত্র। এটি ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া।

লিখছি তোমায় পর্বে। সবশেষ চিঠিখানি লিখেছেন বরপেটা আসাম থেকে তপতি বিশ্বাস কর্মকার। প্রিয় অভিজ্ঞাপন, আজ তোমায় এমন এক বাস্তবতার কথা লিখছি যা আমাদের চারপাশের মানুষের বহুরূপী মুখোশকে উন্মোচন করে। তুমি হয়তো দেখেই থাকবে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহেও যে মেয়েটি চার পাঁচটা পোশাক পরে রোদে পুড়ে ঘুরে বেড়ায়, যাকে সবাই পাগল বলে উপহাস করি। কিন্তু কেউ কি জানি একসময় সে আমাদের মতোই স্বাভাবিক মেধাবী এক ছাত্রী ছিল? শহর থেকে আসা এক যুবকের মিষ্টি কথা আর মিথ্যে ভালোবাসার অভিনয়ে সে নিজের সবটুকু হারিয়ে ফেলেছে। একসাথে সংসার করার স্বপ্ন দেখিয়ে বাড়িতে কথা বলার অজুহাতে শহরে গিয়ে সেই ছেলেটি আর ফেরেনি, বদলে ফেলেছে যোগাযোগের সব মাধ্যম। পরে জানা যায় সে শহরে অন্য কাউকে নিয়ে ঘর বেঁধেছে। এই চরম বিশ্বাসঘাতকতা মেনে নিতে না পেরেই মেয়েটি আজ মানসিক ভারসাম্যহীন। আসলে মানুষের দুটো রূপ, একটা বাইরে দেখানোর, অন্যটা ভেতরে লুকিয়ে রাখার। বাইরে ভদ্রতার মুখোশ পড়ে থাকা মানুষটার ভেতরে যে কতটা নৃশংস স্বার্থপরতা লুকিয়ে থাকতে পারে তা আগে থেকে বোঝার সাধ্য কারও থাকে না। এই পৃথিবীতে কে যে আসল আর কে যে নকল তা চেনা বড় দায়। মানুষের এই বহুরূপী চরিত্রের কারণেই আজ কত তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে।

0: সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার পত্রখানা শেষ করলাম। তপতী বিশ্বাস, কর্মকার, জেলা বরপেটা, আসাম।
1: জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। শরৎকাল এলেই বাঙালির মন কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে। নীল আকাশের সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, শিউলির মিষ্টি গন্ধ, সবকিছুই যেন বলে দেয় মা আসছেন। আর মা আসছেন মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিন গোনা শুরু। পুজোকে ঘিরে শুরু হয়ে যায় কত প্রস্তুতি, নতুন জামাকাপড় কেনা, বাড়িঘর সাজানো, পুজোর বাজার, প্যান্ডেল তৈরি, প্রতিমা গড়ার ব্যস্ততা। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কত স্মৃতি, ছোটবেলার পুজো, পুজোর ছুটিতে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া, পাড়ার আড্ডা, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধেও আর মণ্ডপে মায়ের মুখের সেই চির চেনা মায়া। আপনি কিভাবে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন শুনতে চাই অভিজ্ঞাপন এই অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, মা আসছেন। আপনার লেখা পাঠাতে মেইল করুন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাতে পারেন। মা আসছেন ভাবনাকে ঘিরে আপনাদের মনের কথা, স্মৃতি, অনুভূতি কিংবা প্রিয় কোনো পুজোর কথা আমরা শুনব সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ জুড়ে।

জানিয়ে দিচ্ছি একটি তথ্য। 2026-27 শিক্ষাবর্ষে ভেটেরিনারি সায়েন্স এবং এনিম্যাল হাজবেন্ডারি কোর্সে 5.5 বছরের পাঠ্যক্রমে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পিসিবি গ্রুপের নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রার্থীদেরকে অবশ্যই তাদের বৈধ কাগজপত্র নিয়ে আজ অর্থাৎ 10ই সেপ্টেম্বর সকাল 11টায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গোর্খাবস্তি কনফারেন্স হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

0: এবারে কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য কাজের খবর জানিয়ে দিচ্ছি। ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে 23,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল জিডিএস পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন।
1: রয়েছে আরও একটি বিজ্ঞপ্তি। ব্যাংক অফ বরোদা বিভিন্ন বিভাগে নিয়মিত ভিত্তিতে এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 4 সেপ্টেম্বর আর আবেদনের শেষ তারিখ আগামী 24 সেপ্টেম্বর। রয়েছে 1100 পদ। ওয়েলথ এক্সিকিউটিভ, ক্রেডিট অ্যানালাইসিস্ট ইত্যাদি পদে প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারেন।

আবেদন পদ্ধতি এবং বিভিন্ন বিষয় জানতে প্রার্থীদেরকে অবশ্যই bankofbaroda.in এই ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এবারে চলে আসছি স্বাস্থ্য বিষয়ক টুকিটাকি, অর্থাৎ স্বাস্থ্যের পরামর্শে। আমরা জানি স্বাস্থ্যই আমাদের সম্পদ, কিন্তু আমরা খুব একটা স্বাস্থ্যের বিষয়ে কিন্তু যত্নবান হতে পারিনি এখনও। আমরা অনেক সময় ভাবি সারা সপ্তাহ জুড়ে ফাস্টফুড, ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি যদি খাই, আর একটি মাত্র দিন যদি করলার জুস বা ডিটক্স পাউডার খাই, তাহলেই বুঝি লিভার ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই ধারণাটি আমরা ভেবে কিন্তু অনেকটা ভুল করে থাকি। আমাদের ভুল জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণেই আমাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা দিন দিন বাড়ছে, আর বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের 20-30 বছরের তরুণ তরুণীরা। লিভার আমাদের শরীরের এমন একটি ক্ষমাশীল অঙ্গ যারা নিজেকে নিজে সারিয়ে তোলার অসাধারণ জাদুকরী ক্ষমতা রাখে। শর্ত একটাই, লিভারকে ঠিক হওয়ার জন্য সঠিক প্রাকৃতিক পরিবেশ ও পুষ্টি দিতে হবে। আমরা যে লিভারের কোষগুলোকে আমরা তো খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের যে পরীক্ষা নিরীক্ষা আমরা করি, তখন দেখা যায় সেই লিভারের কোষগুলিকে ভেতর থেকে পুনর্জীবিত করার একটা প্রক্রিয়া রয়েছে। সেটা কিন্তু আমাদের শরীর নিজে নিজেই করতে পারে, কিন্তু যদি শরীরে বেশিরভাগ লিভারকে আমরা খারাপ করে থাকি বিভিন্ন জাঙ্ক ফুড খেয়ে, তাহলে কিন্তু তার সারিয়ে তোলা কষ্টকর হয়ে ওঠে। আমরা অনেকেই বিভিন্ন গ্যাসের সমস্যায় ফুলকপি, বাঁধাকপি এগুলো থেকে দূরে থাকি, এগুলো খেতে চাই না, কিন্তু বাঁধাকপি বা ফুলকপি, মূলা এগুলো কিন্তু আমাদের লিভারকে ভালো রাখতে খুব সাহায্য করে। তার কারণ লিভারের যে অস্ত্র গ্লুটাথিয়ন, সেই গ্লুটাথিয়ন কিন্তু এই সবজিগুলোতে রয়েছে। তাহলে অবশ্যই এ ধরনের খাবারের দিকে আমরা যত্ন নেব এবং লিভারকে ভালো রাখতে এগুলো কিন্তু অবশ্যই খাবো। আর তার মধ্যে আরেকটা বিষয় রয়েছে, আমরা কিন্তু অনেকেই ডিম খেতে খুব ভয় পাই। ডিমের সাদা অংশ খাবো না ডিমের কুসুম খাবো, এ নিয়ে খুব ভাবি, কিন্তু ফ্যাটি লিভার থাকলে এই কুসুম সিদ্ধ করা ডিম, অর্থাৎ কুসুম সহ যদি ডিমটি আমরা খাই, তাহলে কিন্তু শরীর অনেকটাই ভালো থাকবে, অর্থাৎ লিভার ভালো থাকবে আর সেই সঙ্গে আমরাও ভালো থাকবো। তাহলে জানিয়ে দিলাম একটি বিশেষ কথা আজকের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে।

0: জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 34.6 ডিগ্রি এবং 25.8 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 56%। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আজকের মতো বিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
1: আমি অম্বালিকা।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ FM উজ্জ্বলতে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর যে অম্বালিকা। শুরু করছি আজকের তোমায় গান শোনাবো। আপনাদের তো অবশ্যই গান শোনাবো, এবং আজকের তোমায় গান শোনাবো পর্ব কাকে নিয়ে করছি সেটা ক্রমশ প্রকাশ্য। অর্থাৎ প্রথমে চলুন গান শুনি তার, এবং তারপর আপনাদের আর বলতে হবে না যে আজকের তোমায় গান শোনাবো পর্ব আমরা ঠিক কাকে নিয়ে করতে চলেছি। তাহলে চলুন তোমায় গান শোনাবো পর্বের প্রথম গানটা শুনে নি, তারপর তাকে নিয়ে কিছু কথায় থাকছি আমি।

আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের তোমায় গান শোনাবো পর্বে আমরা কার গান শুনতে চলেছি। বাংলা গানের ইতিহাসে কিছু কণ্ঠস্বর আছে যাদের কথা মনে পড়লেই মনে হয় পুরনো দিনের একটা জানালা খুলে গেল। সেই জানালা দিয়ে ভেসে আসে চিঠির গন্ধ, পূজোর দিনের আবহ, মনের অকারণ আনন্দ, কখনো বা নিঃশব্দ অভিমান। বনশ্রী সেনগুপ্ত তেমনই এক কণ্ঠস্বর। তার গান অনুভব করা যায়। তার কণ্ঠে বাংলা আধুনিক গান পেয়েছিল একদিকে মাধুর্য, অন্যদিকে প্রাণ চাঞ্চল্য। কখনো দুষ্টুমির হাসি, কখনো প্রেমের কোমলতা, আবার কখনো জীবনের গভীর উপলব্ধি। বাংলা গানের স্বর্ণযুগের শিল্পীদের কথা উঠলে তাঁর নাম তাই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। 1985 সালের 6ই মে হুগলির চুঁচুড়ায় জন্ম বনশ্রী সেনগুপ্তের। তাঁদের পরিবার ছিল আয়ুর্বেদ চিকিৎসার জন্য পরিচিত, কিন্তু সেই পরিবারের আরেকটি পরিচয় ছিল সঙ্গীত। তার বাবা শৈলেন্দ্রনাথ রায় ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী। ছোটবেলা থেকেই বাবার কাছে গান শেখার সুযোগ পান বনশ্রী, ফলে তার সঙ্গীত জীবনের ভিত তৈরি হয়েছিল গভীর তালিমের ওপর। শৈশবের সেই সাধনা পরবর্তীকালে তাঁকে শুধু জনপ্রিয় শিল্পী নয়, একজন বহুমুখী সঙ্গীত শিল্পী হিসেবেও গড়ে তোলে। শুনব তার কণ্ঠে আজকের পরবর্তী গান।

শ্রোতা বন্ধুরা, আজকের তোমায় গান শোনাবো পর্বে আমরা শুনছি বনশ্রী সেনগুপ্তের গান। সঙ্গীতের পথ কখনো একদিনে তৈরি হয় না, তার পেছনে থাকে দীর্ঘ অনুশীলন, গুরুর কাছে আত্মসমর্পণ এবং নিজের কণ্ঠকে চিনে নেওয়ার চেষ্টা। বনশ্রী সেনগুপ্ত সেই পথেই এগিয়েছেন। চুঁচুড়ায় রাজেন বন্দ্যোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়ার পর কলকাতায় এসে তিনি বিভিন্ন গানের ধারায় শিক্ষা লাভ করেন। খেয়াল, লোকগীতি, গীত, ভজন, নজরুলগীতি এবং আধুনিক বাংলা গান, বিভিন্ন শাখার বিশিষ্ট শিল্পী ও শিক্ষকের কাছে তার সঙ্গীত শিক্ষা বিস্তৃত হয়। এই বহুমুখী তালিমই তার গানের মধ্যে এনে দিয়েছিল স্বর প্রয়োগের বৈচিত্র্য এবং ভাব প্রকাশের ক্ষমতা। 1965 সালে শান্তি সেনগুপ্তের সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের পর কলকাতায় এসে তার সঙ্গীত জীবন আরও বিস্তৃত হয়ে ওঠে। স্বামীর উৎসাহ তার গানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বনশ্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার বাবা চেয়েছিলেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হন, কিন্তু আধুনিক গান গাওয়ার ক্ষেত্রে স্বামীর উৎসাহ তিনি পেয়েছিলেন। জীবনের এই পারিবারিক সমর্থন তার শিল্পী সত্তাকে আরও দৃঢ় করে।

1964 সালে আকাশবাণীতে গান গাওয়া শুরু করেন বনশ্রী সেনগুপ্ত। গীত, ভজন, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং শিশুদের গান, বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করতেন তিনি। 1966 সালে HMV থেকে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয়। আকাশবাণী ও রেকর্ডের মাধ্যমে তার কণ্ঠ পৌঁছে যেতে থাকে অসংখ্য শ্রোতার ঘরে। সেই সময়ে গান ছিল মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রেডিওর সামনে বসে গান শোনা, পুজোর নতুন রেকর্ডের অপেক্ষা করা, কিংবা দূর শহরে থাকা প্রিয়জনের কথা মনে পড়লে কোনো একটি গান গুনগুন করে ওঠা, এ সমস্ত স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে বনশ্রী সেনগুপ্তের কণ্ঠ। এবারে শুনব তার কণ্ঠে পরবর্তী গানখানি।

বনশ্রী সেনগুপ্তের গানের একটি বড় বৈশিষ্ট্য ছিল তার কণ্ঠস্বর, কণ্ঠের স্বাভাবিক প্রাণবন্ততা। তিনি শুধু গানের কথা গাইতেন না, কথার ভেতরের অনুভূতিটিকেও শ্রোতার কাছে পৌঁছে দিতেন। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, এই ধরনের গানে যেমন চিঠি পাওয়ার আনন্দ, অপেক্ষা ও আবেগ ফুটে ওঠে, তেমনি আমার অঙ্গে জলে রং মশাল যে গানটা দিয়ে আজকের তোমায় গান শুনবো পর্ব শুরু করেছিলাম। এই গানগুলোতে প্রকাশ পায় এক অন্যরকম উচ্ছ্বাস, একদিন সেদিন বা কিংবা দূর আকাশে তোমার সুর, এর মতো গানও তার কণ্ঠের কোমলতা ও আবেগ শ্রোতার কাছে স্পর্শ করে। তার জনপ্রিয় গানগুলির মধ্যে ছিছি একটি কাণ্ড করেছি, ময়নামতির পথের ধারে, বাঁশি শুনে আর কাজ নাই, এ কোন সকাল, এবং আমি সুখ বলি জাগে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গানগুলির মধ্য দিয়ে তিনি কখনো হাসি, কখনো প্রেম, কখনো জীবনের সহজ সরল অনুভূতিকে সুরের ভাষায় প্রকাশ করেছেন। তার কণ্ঠে এমন এক আন্তরিকতা ছিল যা গানকে কেবল পরিবেশনা হিসেবে রাখত না, তাকে শ্রোতার ব্যক্তিগত স্মৃতির অংশ করে তুলত। চলচ্চিত্রের গানেও বনশ্রী সেনগুপ্তের অবদান স্মরণীয়। তপন সিংহের হারমোনিয়াম ছবিতে মান্নাদের সঙ্গে তার গাওয়া ময়নামতির পথের ধারে গানটি বিশেষভাবে পরিচিত। ছিন্নপত্র সহ আরও কয়েকটি চলচ্চিত্রে তার কণ্ঠ ব্যবহৃত হয়েছে। বাংলা ছাড়াও হিন্দি, অসমীয়া, ভোজপুরি ও উড়িষ্যা ভাষার চলচ্চিত্রেও তিনি গান গিয়েছেন। অর্থাৎ তার সঙ্গীত জীবন শুধু বাংলা আধুনিক গানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন ভাষার শ্রোতার কাছেও তার কণ্ঠ পৌঁছে গিয়েছিল। বনশ্রী সেনগুপ্তের শিল্পী জীবন সম্মানেও সমৃদ্ধ। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত সম্মান ও মহাসঙ্গীত সম্মান ছাড়াও তিনি উত্তম কুমার পুরস্কার, BFJA পুরস্কার, দিশারি পুরস্কার, প্রথমেশ বড়ুয়া পুরস্কার এবং মাইকেল মধুসূদন পুরস্কার সহ বিভিন্ন সম্মান লাভ করেন। এই পুরস্কারগুলি তার দীর্ঘ সঙ্গীত সাধনার স্বীকৃতি। তবে একজন শিল্পীর প্রকৃত সম্মান কেবল পুরস্কারে নয়, শ্রোতার মনে তার গানের স্থায়ী জায়গায়। বনশ্রী সেনগুপ্ত সেই জায়গাটি অর্জন করেছিলেন তার কণ্ঠের নিজস্বতায়।

0: ছিলো।
1: আরে না না না, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
0: আরে না বাবা না,

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ নতুন দিল্লির সংসদ ভবন প্রাঙ্গণে জওহর নবোদয় বিদ্যালয়গুলির 2025-26 শিক্ষাবছরের 27তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 9টি রাজ্য জুড়ে 20,800 কোটি টাকারও বেশি ব্যয় 8টি রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন প্রদান করা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বৈঠক শেষে নয়াদিল্লিতে জানিয়েছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার মোট 17টি জেলাকে অন্তর্ভুক্ত করে 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদিত হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মং গতকাল এ সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আগামী 27 অক্টোবর থেকে এই প্রক্রিয়া পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল জানান, 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জনসেবায় যাত্রা শুরু হয়। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষার কাজ গতকাল শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল 11ই সেপ্টেম্বর। আগামী 28শে সেপ্টেম্বর ভোট গ্রহণ, ভোট গণনা হবে 5ই অক্টোবর। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। জেলাভিত্তিক যুব সংসদ থেকে নির্বাচিতদের নিয়ে বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব সংসদ। দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি এর পৌরোহিত্যে বিলোনিয়া সার্কিট হাউস সীমান্ত শুল্ক ও বাণিজ্যের সরলীকরণের বিষয়ে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সীমান্ত ব্যবসা বাণিজ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আগরতলা কাস্টম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। বর্তমান প্যারালিম্পিক চ্যাম্পিয়ন হরবিন্দর সিং এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর শীতল দেবীর নেতৃত্বে ভারত শেষ দিনে 2টি স্বর্ণ ও 4টি ব্রোঞ্জ পদক জিতে আহমেদাবাদে তাদের ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ স্টেজ 3 অভিযান শেষ করেছে। অনূর্ধ্ব 13 বছরের জাতীয় দাবার আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হল রাজ্যের ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। রাজ্যের তৃতীয় দাবারু হিসেবে ভারত সেরার শিরোপা পেল আরাধ্যা। পুদুচেরিতে 11 রাউন্ডে 9.5 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের সোনার মেয়ে। আজ দুপুর পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ততে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আরজে অম্বালিকা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে, শুনুন, বুঝুন এবং পাশে থাকুন। তবে আপনাদের প্রত্যেকের প্রতি একটা ছোট্ট অনুরোধ, গতকালই রাজরাতে পর্বে আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন, আপনাদের অনুরোধ করব এই পর্বে যদি অংশগ্রহণ করেন তাহলে দয়া করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS পাঠিয়ে আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের অনুভূতির কথা জানাবেন আমাদের। আর বাকি যারা রয়েছেন, যারা কথা বলতে চান আমার সঙ্গে, তারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253। দেখতে পাচ্ছি একজন বন্ধু কিন্তু বিষয়টা শোনার পরেই আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। হ্যালো,

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ জেলা আদর্শ কলেজ থেকে।
1: বলুন।
0: ওই বাংলায় বলি না, রাগ খার বুঝালি, এটার অর্থটা ঠিক এরকমই, কিন্তু আমরা তো অভ্যাস খারাপ চট জলদি উত্তর দিয়ে দিই, ঠিক আছে না? আমরা কোনো কিছু বোঝার আগেই বলি, এই তো বলছিলেন।
1: আসলে আমার বিষয়টা একটু অন্য, ঠিক আছে? আপনি যেহেতু ফোন করেই ফেলেছেন, আপনি
0: হ্যাঁ,
1: বলে ফেলুন।
0: আমি সবাইকে কিন্তু তুমি বলি, অম্বালিকা তুমি,
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারেন,
0: রাগ করো না তো,
1: না না একদমই না,
0: রাগ নাই তো
1: বলুন,
0: মনে?
1: না না একেবারেই নয়, বলুন।
0: এই যে আমরা যে ওই ক্ষণক্রোধ,
1: হ্যাঁ
0: ক্ষণক্রোধেরই ফল এটা, চট করে উত্তর দিয়ে দেই।
1: হ্যাঁ,
0: এটা উত্তরটা কি সঠিক হলো কি বেঠিক হলো সেই চিন্তা আমাদের মাথায় তখনকার সময় আসে, পরবর্তী সময় আসে যে এটা না বললে ভালো করতাম, অমুকটা না হলে ভালো হতো, ঠিক আছে না?
1: হ্যাঁ,
0: এই ধরনের অভ্যাস আমাদের মধ্যে সবসময় হয়ে থাকে,
1: হ্যাঁ
0: ঠিক আছে না?
1: একদমই তাই,
0: এরকমই ব্যাপারটা তুমি বলছিলে আজকে।
1: নিশ্চয়ই বন্ধু, আপনি সঙ্গে
0: ভালো
1: থাকুন,
0: থাকো।
1: হ্যাঁ সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সমস্ত শব্দ ধীরে ধীরে দূরে সরে যায়, পরিচিত মুখগুলো তখনও থাকে, প্রতিদিনের কাজগুলোও চলতে থাকে, শহরের রাস্তায় যানবাহন ছুটে চলে, আকাশে সূর্য ওঠে, সন্ধ্যা নামে, কিন্তু একজন মানুষের ভেতরে যে এক অদৃশ্য নীরবতা সেটা জমতে থাকে। সে নীরবতা সবসময় কান্নার শব্দে প্রকাশ পায় না, কখনো তা প্রকাশ পায় অতিরিক্ত চুপ করে থাকার মধ্যে, কখনো অকারণ বিরক্তিতে, কখনো মানুষের ভিড় এড়িয়ে চলায়, কখনো আবার স্বাভাবিক থাকার এক দীর্ঘ অভিনয়ে। বাইরে থেকে দেখে মনে হয় সব ঠিক আছে, অথচ ভেতরে ভেতরে হয়তো একজন মানুষ প্রতিদিন নিজের সঙ্গে একটা কঠিন লড়াই লড়ছেন। আজকে এই বিশেষ দিনে আমরা সেই নীরবতার কাছে একটু থামতে চাই। বিশ্ব আত্মহনন প্রতিরোধ দিবস আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জীবনকে রক্ষা করার জন্য শুধু বড় বড় উদ্যোগ নয়, ছোট ছোট মানবিক আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফোন কল, একটি আন্তরিক প্রশ্ন, একটি মন দিয়ে শোনা, একটি বিচারহীন উপস্থিতি, কখনো কখনো এগুলোই হয়ে উঠতে পারে একজন মানুষের কাছে আশ্রয়ের দরজা। তাই আমাদের আজকের বলছি তোমায় পর্বের আলোচ্য বিষয়, শুনুন, বুঝুন, পাশে থাকুন। বন্ধু রয়েছেন, হ্যালো।
2: ও হ্যালো, নমস্কার।
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনার রেডিও সেটটি কি বন্ধু একটু মিউট করে দেবেন? হ্যাঁ বলুন এবারে।
2: পরিবেশ, সবাইকে ভালো রাখার দায়িত্ব, সমাজের কাজে এগিয়ে চলা যাওয়া, খুবই ভালো। একসাথে চলা, সমাজের জন্য কাজ করা, পরিবেশ রক্ষা করা, তাই বলবো।
1: নিশ্চয়ই সঙ্গে থাকুন বন্ধু। আমরা প্রায় বলি মানুষ সামাজিক জীব, কিন্তু মানুষের ভিড়ে থাকা আর মানুষের সঙ্গে সত্যিকারের সংযুক্ত থাকা, এই দুটি এক বিষয় নয়। একজন মানুষ সারাদিন অনেকের সঙ্গে কথা বলতে পারেন, অথচ নিজের সবচেয়ে গভীর কষ্টের কথা বলার মতো একজন মানুষও হয়তো তার পাশে নেই। সামাজিক মাধ্যমে তার পরিচিতির সংখ্যা অনেক হতে পারে, কিন্তু এমন একজন মানুষ হয়তো নেই যাকে রাতের অন্ধকারে ফোন করে বলা যায় আমি ভালো নেই। এই পার্থক্যটি বোঝা খুব জরুরি, কারণ একাকিত্ব সবসময় একা ঘরে বসে থাকার নাম নয়। অনেক সময় মানুষের ভিড়ের মধ্যেও একাকিত্ব জন্ম নেয়, যখন মনে হয় আমাকে কেউ সত্যি বুঝতে পারছে না। আর এই জায়গাতেই শুরু হয় আমাদের প্রথম দায়িত্ব, শোনা। শোনা মানে শুধু কারো কথা কানে পৌঁছানো নয়, শোনা মানে তার কথার ভেতরের অনুভূতিটুকু বোঝার চেষ্টা করা। হ্যালো, হ্যালো,
0: শুভ সকাল।
1: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।

0: হ্যাঁ, আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি।
1: হ্যাঁ বলুন।
0: প্রথমাতিক বলা বিষয়টা দেখুন, এত উৎসাহবঞ্চক আপনি বিষয় নিয়ে আছেন, শত কাজ থাকলেও কাজ ফেলে চলে আসি আপনার সাথে কথা বলতে। বিষয়টা
1: বলুন
0: এইটা
1: বলুন। হুম হুম
0: দেখুন, যে যে বার্তা মানুষের হৃদয় স্পর্শ করে না, সে বার্তা বাড়তেই নয়। যে ভাবনা নিয়ে আপনি কথাটা এনেছেন, আপনার অনুভবটা বিষয় ছিলাম,
1: হুম হুম
0: শুনুন, বুঝুন, পাশে দাঁড়ান। দেখুন আজকে কি হয়, দুঃখের কথা বললে হিংসা করে, আপনি সুযোগ খুঁজে, আর ভালো কথা বললে হিংসা করে। এটা কিন্তু কিছু, মানে আমি সব মানুষের কথা বলবো না, এটা কিছু কিছু দুষ্ট লোকের প্রবৃত্তি হয়ে গেছে। আসলে দেখুন, ভদ্রতাকে ভাবে দুর্বলতা, সরলতাকে ভাবে বোকামি। তাহলে আপনার কথাটা কিছু বুঝবে, তার বুঝার মতো মন লাগবে কিন্তু ম্যাডাম।
1: সেটাই,
0: আপনি ভাববেন না যে কথাটা সহজভাবে আরেকজন বুঝে গেছে, সেম কথাটা আরেকজন বুঝবে এটা আপনি ভাববেন না। ধরুন আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, আমাকে রাজ্যপাল ইনভাইট করেছিল একটা অনুষ্ঠানে।
1: আচ্ছা,
0: আমি কথাটা আরেকজনকে বলেছি, তার কিন্তু জেলাসি হচ্ছে, সে আরেকজনকে ঠাট্টা করে বলছে, কথাটা বুঝবেন?
1: আচ্ছা,
0: আপনি বলেছেন মন খুলে, ম্যাডাম আপনি যে বলছেন না আমি বুঝতে পারছি, দুঃখের কথা শুনে সে হৃদয়ে অনুভব করবে তার ব্যথাটা, প্রয়োজনে তার পাশে দাঁড়াবে, বলবে আমি আছি, চিন্তা করবে না। আসলে ঘটনা হচ্ছে গিয়ে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, পরিবারে তার গিন্নির পাশেই তো অনেক সময় তার পতিদেব থাকে না, শারীরিকভাবে থাকলেও মানসিকভাবে অনেক দূরত্ব গড়ে তোলে। আজকে গার্হস্থ্য হিংসা তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। আপনি ভাবতে পারেন, একটা সংসারে থেকে একে অপরকে মেরে ফেলার চক্রান্ত করতে পারে? আসলে ঘটনা হচ্ছে গিয়ে, বোঝাটা এটা হৃদয়ের ব্যাপার। একটা ভালো মানুষ হয়ে আরেকটা মানুষকে সম্মানিত করা, একটা পরিবারের স্ত্রীকে সম্মানিত করা, তার মনের দুঃখটা বোঝা। আপনি যে বলেছেন কথাটা, আমাকে একজন দুঃখ করে বলছিল, পড়ে আছি সংসারে, শুধু চারটে ভাত খাই বলে, নাহলে কবেই ছেড়ে চলে যেতাম। আপনি বুঝুন,
1: সেই
0: স্ত্রীর মনের দুঃখটা স্বামী বুঝতে পারছে না, প্রতিবেশী বুঝবে কি করে? নমস্কার,
1: অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, সঙ্গে থাকবেন। আসলে একটু ভালো করে আমাদের চারপাশ লক্ষ্য করলে দেখা যায়, কত মানুষ কত ধরনের যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। কথা বলছি আমাদের যে প্রথম দায়িত্ব শোনা। কেউ যখন বলে কিছুই ভালো লাগছে না, তখন হয়তো তিনি কোনো একটি দিনের মন খারাপের কথা বলছেন না, হয়তো তিনি এমন এক দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণার মধ্যে আছেন যার ভাষা তিনি নিজেও খুঁজে পাচ্ছেন না। তাই কাউকে শুনতে গেলে শুধু তার শব্দ নয়, তার নিরবতাকেও গুরুত্ব দিতে হয়। তার কণ্ঠের পরিবর্তন, কথার গতি, চোখের ভাষা, দীর্ঘশ্বাস, বারবার একই কথা বলা, এসবের মধ্যেও অনেক সময় অনুভূতির ইঙ্গিত পাওয়া যায়। অবশ্যই কোনো একটি আচরণ দেখেই কারো মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না, কিন্তু আমরা যদি একটু মনোযোগী হই তাহলে বুঝতে পারি কখন একজন মানুষের পাশে একটু বেশি সময় নিয়ে বসা দরকার। আমাদের দৈনন্দিন জীবনে একটি প্রশ্ন খুব সহজেই বলা হয়, কেমন আছো, কিন্তু এই প্রশ্নটি আমরা কতটা মন দিয়ে করি? অনেক সময় উত্তর শোনার আগেই আমরা পরের কথায় চলে যাই, কেউ বলেন ভালো আছি, আর আমরা ধরে নিই সত্যিই ভালো আছেন। কিন্তু কখনো কখনো ভালো আছি কথাটির ভেতরেও লুকিয়ে থাকতে পারে অনেক না বলা কথা। তাই কখনো একটু থেমে জিজ্ঞেস করা যায়, সত্যিই ভালো আছো তো? কিংবা কোনো কথা বলতে ইচ্ছে করলে বলতে পারো, আমি তোমার কথা শুনব। এই যে ছোট্ট ছোট্ট বাক্যগুলো কোনো সমস্যার জাদুকরি সমাধান নয়, কিন্তু এগুলো একজন মানুষকে জানাতে পারে যে তোমার অনুভূতিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। কাউকে শোনার সময় আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো, আমরা খুব দ্রুত সমাধান দিতে চাই। কেউ কষ্টের কথা বলি, আমরা বলি এটা নিয়ে এত ভাব

ভাবছো কেন, সব ঠিক হয়ে যাবে। অন্যদের তো আরও বড় সমস্যা আছে, তোমাকে শক্ত হতে হবে। এত ছোট একটা ব্যাপারে মন খারাপ করছো? এই কথাগুলো অনেক সময় ভালো উদ্দেশ্য থেকেই বলা হয়, কিন্তু যার কষ্ট হচ্ছে তার কাছে এগুলো কখনো কখনো আরও একাকিত্বের কারণ হয়ে দাঁড়ায়। কারণ সে তখন মনে করতে পারে, আমার কষ্টটা কি তাহলে গুরুত্বপূর্ণ নয়? দেখুন, কষ্টের সঙ্গে তো প্রতিযোগিতা হয় না, কারো সমস্যা বড়, কারো সমস্যা ছোট, এই তুলনা দিয়ে মানুষের অনুভূতিকে মাপা যায় না। একজনের কাছে যে ঘটনা সামান্য মনে হতে পারে, অন্য একজনের কাছে সেটিই হয়তো জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। তাই সহমর্মিতার প্রথম শর্ত হলো অন্যের কষ্টকে তার নিজের জায়গা থেকে দেখার চেষ্টা করা। কেউ যদি বলেন, আমি খুব একা, তখন তাকে সঙ্গে সঙ্গে বলার দরকার নেই, তুমি তো এত মানুষের সঙ্গে মেশো। বরং বলা যায়, তোমার একা লাগছে শুনে খারাপ লাগছে, তুমি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারো। কেউ যদি বলে, আমি আর পারছি না, তখন তাকে তিরস্কার না করে বলা যায়, তুমি অনেক কষ্টের মধ্যে আছো বলে মনে হচ্ছে, আমরা কি একসঙ্গে একটু সাহায্যের পথ খুঁজতে পারি? এই ধরনের কথার মধ্যে কোনো বড় দর্শন নেই, আছে শুধু মানুষের প্রতি মানুষের কোমলতা। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি শুনুন, বুঝুন এবং পাশে থাকুন এই বিষয়ে। আর এই মুহূর্তে চলুন একটা গান শোনা যাক।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার। নেবেন? নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের বিভিন্ন জেলা থেকে।
0: হ্যাঁ,
1: প্রথম
0: বলুন।
1: তো আপনাকে নমস্কার, আর এই মুহূর্তে যারা শুনতে সবাইকে আমার অন্তরান্ত নমস্কার জানাই। আর
0: নিশ্চয়ই।
1: আজকের যে বিষয় আপনি দিয়েছেন,
0: হুম
1: বিষয়টা খুবই সুন্দর, যে শুনুন বুঝুন পাশে দাঁড়ান।
0: হুম
1: সত্যি আসলে দেখুন, অনেক ক্ষেত্রে কি হয় জানেন, অনেক মানুষ কিন্তু কোনো কিছু না শুনে না বুঝে গিয়ে কিন্তু পাশে দাঁড়ান। তাতে কি হয় জানেন, তাতে অনেক ক্ষেত্রে অসুবিধে হয়ে যায়। কারণ দেখুন, আমি মনে করি যে আমরা যদি না শুনে না বুঝিয়ে গিয়ে পাশে দাঁড়াই, তাহলে মানে কোনো ক্ষেত্রে আমাদের কাছে নিজের পায়ে কুড়োল করা হয়ে যায়, ঠিক না? আসলে দেখুন, আমরা কিরকম হতে হবে, হয়তো বা কোনো সমস্যা অনেক কিছু থাকতে পারি একজনের, সেই সমস্যার মধ্যে হয়তো আমরা গিয়েছি বা সেখানে বুঝতে হবে, শুনতে হবে, তারপর দাঁড়াতে হবে। যদি আমরা দেখি যে না, ওনার পাশে আমরা দাঁড়াতে পারবো, তাহলে অবশ্যই আমরা দাঁড়াবো। আর যদি দেখি না, ওনার পাশে দাঁড়িয়ে আমাদের বিপদ ডেকে আনতে হবে, তাহলে আমরা অবশ্যই মানে দাঁড়াবো না, আমরা এসে যাব। এর জন্য শুনুন বুঝুন এবং পাশে দাঁড়ান, খুব সুন্দর একটা টপিক দিয়েছেন। তাই আপনাকে আমার অন্তরন্ত শ্রদ্ধাকে ধন্যবাদ জানাই, আর এইটুকু বললাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: অনেক ধন্যবাদ প্রেমজিৎ বাবু। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি শুনুন বুঝুন পাশে থাকুন এই বিষয়টি নিয়ে। এবং আপনারা যারা কথা বলতে চান, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। শোনা এবং বোঝা এক নয়। আমরা অনেক সময় কারো কথা শুনি কিন্তু তার অনুভূতিটিকে বুঝতেই চাই না, কারণ বুঝতে গেলে আমাদের নিজের ধারণা, নিজের বিচার, নিজের অভ্যেস সব কিছুকে একটু পাশে সরিয়ে রাখতে হয়। বুঝতে গেলে স্বীকার করতে হয়, আমি তোমার জায়গায় নেই, তাই তোমার অনুভূতিকে পুরোপুরি না বুঝলেও আমি তা গুরুত্ব দিয়ে শুনতে পারি। মানুষের মনকে বোঝার জন্য সবসময় বড় বড় মনোবিজ্ঞানের বই পড়তে হয় না, কখনো কখনো শুধু মনে রাখতে হয় প্রত্যেক মানুষ নিজের জীবনের একটি আলাদা গল্প নিয়ে বেঁচে আছেন। কারো শৈশবের অভিজ্ঞতা, কারো পারিবারিক সম্পর্ক, কারো আর্থিক সংকট, কারো শারীরিক অসুস্থতা, কারো কর্মক্ষেত্রের চাপ, কারো সম্পর্কের ভাঙন, কারো দীর্ঘদিনের অপমান, সব কিছু মিলিয়ে একজন মানুষের মানসিক জগৎ তৈরি হয়। তাই একই ঘটনা দুজন মানুষের জীবনে দুরকম প্রভাব ফেলতে পারে। একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল না করে হয়তো কিছুদিন পর আবার নতুন করে চেষ্টা করতে পারে, কিন্তু অন্য একজন শিক্ষার্থী হয়তো পারিবারিক চাপ, আত্মবিশ্বাসের অভাব, তুলনা, ভয় এবং দীর্ঘদিনের মানসিক অস্থিরতার কারণে সেই ব্যর্থতাকে খুব গভীরভাবে অনুভব করতে পারেন। একজন কর্মী হয়তো চাকরি হারিয়ে নতুন কাজ খুঁজে নিতে পারেন, কিন্তু অন্য একজনের কাছে সেই চাকরি হয়তো পরিবারের একমাত্র আর্থিক ভরসা। একজন মানুষ সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন জীবন শুরু করতে পারেন, কিন্তু অন্য একজন হয়তো সেই সম্পর্কের সঙ্গে নিজের সমগ্র পরিচয় জড়িয়ে ফেলেছিলেন। তাই আমরা যখন কাউকে বিচার করি, তখন প্রায় তার জীবনের অদৃশ্য অধ্যায়গুলো না জেনেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। অথচ একজন মানুষের জীবনের গল্প কখনো শুধু তার বর্তমান মুহূর্ত দিয়ে লেখা হয় না। বুঝতে শেখার অর্থ হলো আমরা অন্যের অনুভূতিকে নিজের মতো করে মাপব না। আমরা বলবো না, আমি হলে এমন করতাম না, বরং বলবো, তোমার পরিস্থিতি আমি পুরোপুরি জানি না, কিন্তু তোমার কষ্টটাকে গুরুত্ব দিয়ে শুনতে চাই।

এই কথাটির মধ্যে রয়েছে সম্মান, আর সম্মান ছাড়া কোনো সম্পর্কই সত্যিকারের নিরাপদ হয়ে উঠতে পারে না। আমাদের পরিবারে, বন্ধুত্বে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গাতেই মানসিক স্বাস্থ্য নিয়ে আরও খোলামেলা কথা বলা দরকার। কারণ মানসিক কষ্ট কোনো নির্দিষ্ট বয়স, পেশা বা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিশু যেমন কষ্ট পেতে পারে, একজন তরুণও পারে, একজন বয়স্ক মানুষও পারেন, একজন সফল পেশাজীবীও মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন, আবার একজন সাধারণ মানুষও নিজের জীবনের নানা চাপে ভেঙে পড়তে পারেন। আমরা অনেক সময় মনে করি, ও তো সফল, ওর আবার কিসের কষ্ট? কিন্তু সাফল্য মানে মানসিক শান্তি তেমনটা নয়। অর্থনৈতিক সচ্ছলতা মানেই সব সমস্যার সমাধান, সেটাও নয়। সামাজিক পরিচিতি মানেই গভীর সম্পর্ক নয়। হাসি মুখ মানেই আনন্দ নয়। তাই কাউকে তার বাহ্যিক অবস্থান দিয়ে বিচার না করে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের তরুণরা একদিকে যেমন অসংখ্য সুযোগের সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তেমনই রয়েছে প্রতিযোগিতা, তুলনা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা, সামাজিক মাধ্যমের চাপ এবং নিজের পরিচয় তৈরি করার এক দীর্ঘ সংগ্রাম। তাদের অনেকেই মনে করেন, আমাকে সফল হতেই হবে, আমাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে, আমাকে সবসময় ভালো দেখাতে হবে। কিন্তু মানুষ তো, যন্ত্র তো নয়। মানুষের ক্লান্তি আছে, ভয় আছে, ব্যর্থতা আছে, বিশ্রামের প্রয়োজন আছে। তাই তরুণদের শুধু লক্ষ্য অর্জনের কথা নয়, নিজেদের যত্ন নেওয়ার কথাও শেখানো দরকার। তাদের বলা দরকার, তুমি ব্যর্থ হতে পারো, তবু তুমি মূল্যবান। তোমার ফলাফল তোমার সম্পূর্ণ পরিচয় নয়। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, তোমার অনুভূতিগুলো নিয়ে কথা বলা স্বাভাবিক। আর এই কথাগুলো শুধু বক্তৃতায় নয়, আমাদের আচরণেও প্রতিফলিত হওয়া উচিত।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জ্বন্ত প্রচার তরঙ্গে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি অম্বালিকা, আজকের বলছি তোমায় পর্ব নিয়ে। আর আজ কথা বলছি, শুনুন, বুঝুন, পাশে থাকুন এই বিষয়ে। পাশে থাকা মানে সব সমস্যার সমাধান করে দেওয়া নয়, পাশে থাকা মানে সব প্রশ্নের উত্তর জানা নয়, পাশে থাকা মানে কখনো কখনো শুধু বলা আমি আছি। কিন্তু এই আমি আছি কথাটিকে সত্যি করে তুলতে হলে আমাদের কিছু দায়িত্বও নিতে হয়। কেউ যখন মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তখন তাকে একা না রেখে বিশ্বস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করা যেতে পারে। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পেশাদারের সহায়তা নেওয়ার কথাও বলা যেতে পারে। যদি কেউ নিজের জীবন নিয়ে তাৎক্ষণিক বিপদের কথা জানান, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত স্থানীয় জরুরি পরিষেবা বা নিকটস্থ হাসপাতালে সাহায্য নেওয়া জরুরি। এমন পরিস্থিতিতে একা সবকিছু সামলানোর চেষ্টা না করে উপযুক্ত সহায়তা নেওয়াটাই নিরাপদ। কিন্তু পাশে থাকার আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে, ধৈর্য। আমরা অনেক সময় চাই, একজন মানুষ আজ কষ্টের কথা বললেন, কালই যেন সব ঠিক হয়ে যায়। কিন্তু মানসিক যন্ত্রণা সবসময় এত দ্রুত সেরে যায় না, কিছু কষ্টের জন্য সময় লাগে, কিছু অভিজ্ঞতার জন্য কথা বলার সুযোগ লাগে, কিছু ক্ষত সারতে গেলে পেশাদারের সাহায্য লাগে। তাই পাশে থাকা মানে শুধু একদিন ফোন করা নয়, প্রয়োজনে নিয়মিত খোঁজ নেওয়া, তার কথা মনে রাখা, তার সীমারেখাকে সম্মান করা এবং তাকে নিজের মতো করে সুস্থ হওয়ার সময় দেওয়াও জরুরি। কেউ যদি সাহায্য নিতে চান, তাকে উৎসাহ দিন। কেউ যদি প্রথমবার সাহায্য নিয়ে স্বস্তি না পান, তাহলে মনে করিয়ে দিন যে উপযুক্ত সহায়তা খুঁজে পেতেই কখনো কখনো সময় লাগতে পারে। মানসিক স্বাস্থ্য পেশাদারের সঙ্গে কথা বলা কোনো লজ্জার বিষয় নয়, বরং নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর যদি কেউ সাহায্য নিতে না চান, তাহলে তাকে জোর করে সব কিছু বলতে বাধ্য করা উচিত নয়। তবে যদি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে, তাহলে বিশ্বস্ত মানুষদের সঙ্গে যুক্ত করা এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ সহমর্মিতা মানে শুধু কোমল হওয়া নয়, প্রয়োজনে দায়িত্বশীল হওয়াও। আমাদের মনে রাখতে হবে, কাউকে বাঁচিয়ে রাখার দায়িত্ব একা কোনো একজন মানুষের নয়, পরিবার, বন্ধু, শিক্ষক, সহকর্মী, স্বাস্থ্য ব্যবস্থা এবং সমাজ সবাই মিলে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। আর এই পরিবেশ তৈরি হয় তখনই যখন আমরা মানুষের কষ্টকে গুরুত্ব দিই, সাহায্য চাওয়াকে স্বাভাবিক করি এবং বিচার করার বদলে বোঝার চেষ্টা করি।

পর্বে আপনারা যারা কথা বলতে চান আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253। কখনো কখনো একজন মানুষ নিজের কষ্টের কথা বলতে গিয়ে থেমে যান। হয়তো তিনি ভাবেন, আমি বললে অন্যরা বিরক্ত হবে, আমাকে দুর্বল ভাববে, আমার কথা কেউ বুঝবে না, আমার সমস্যা শুনি তাদের কি হবে। এই ভয়গুলোকে আমরা ছোট করে দেখতে পারি না, বরং আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ জানবেন কষ্টের কথা বললে তাকে অপমান করা হবে না, উপহাস করা হবে না, তার অনুভূতিকে তুচ্ছ করা হবে না। বন্ধু রয়েছেন, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, লাইন কেটে গেল, কথা বলতে পারলাম না, তবে আর খুব বেশি সময়ও আমাদের হাতে নেই বলছি তোমায় পর্বের জন্য। হ্যালো, না, কেউ একজন হয়তো ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুতেই যোগাযোগ হচ্ছে না। হ্যালো, না, আজকের দিনে আমরা আরও একটি বিষয় মনে রাখতে চাই। মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের ভাষা অত্যন্ত সংবেদনশীল হওয়া উচিত। কোনো ঘটনার চমকপ্রদ বর্ণনা নয়, কোনো পদ্ধতির বিস্তারিত আলোচনা নয়, কোনো মানুষকে তার শেষ মুহূর্ত দিয়ে বিচার নয়, বরং গুরুত্ব দেওয়া উচিত জীবনের মূল্য, সহায়তার পথ এবং মানুষের সম্ভাবনার ওপর। একজন মানুষ যখন গভীর সংকটে থাকেন তখন তার পৃথিবী অনেক সময় খুব ছোট হয়ে আসে, মনে হতে পারে সামনে আর কোনো পথ নেই, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাজ হলো তাকে মনে করিয়ে দেওয়া এই মুহূর্তের অনুভূতি চিরস্থায়ী নয়, সাহায্য পাওয়া সম্ভব, পরিস্থিতি বদলাতে পারে। জীবন কখনো কখনো আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎকে দেখা যায় না, কিন্তু ভবিষ্যৎ না দেখা আর ভবিষ্যৎ না থাকা এই দুটি এক কথা নয়। আজ যে মানুষটি নিজেকে ব্যর্থ মনে করছেন, আগামী দিনে তিনি হয়তো অন্য কারো অনুপ্রেরণা হয়ে উঠবেন। আজ যে মানুষটি একটি সম্পর্ক হারিয়ে ভেঙে পড়েছেন, আগামী দিনে তিনি হয়তো নিজের জন্য আরও সুস্থ, সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি,
0: বলুন।
1: গান্ধীঘাট থেকে।
0: হ্যাঁ বলুন।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: ও, আজকে তো প্রসঙ্গটা এনেছ খুব বাস্তবধর্মী। মন বুঝুন, পাশে থাকুন, খুব সুন্দর প্রসঙ্গ। তো হচ্ছে কি জানো তো, বর্তমান যে যুগটা চলছে, সংসার বলো, সমাজ বলো, রাষ্ট্রীয় ক্ষেত্রে বলো, খালি প্রতিযোগিতার দৌড়। এই যে প্রতিযোগিতার দৌড়ে আমাদের চাহিদা মানে দিন দিন বেড়েই চলেছে। অভিভাবকরা দেখা যায় ছাত্রছাত্রীদের, তাদের সন্তানের কাছ থেকে তারা অনেক বেশি আশা করে, বা তাদের যে সন্তানরা পড়াশোনা করছে সন্তুষ্টি নয়, তোমাকে প্রথম হতে হবে, তোমাকে ওইটাতেই সব বিষয়ে তোমাকে প্রথম হবে, তারপর তুলনা করে। কিন্তু তখন হয় কি, তাদের তারা তখন চিন্তা করে না যে তার সন্তানের মেধা বা ইচ্ছা কি, মানে মানে কতটুকু রয়েছে, তার কোন স্ট্রিমে যাওয়ার ইচ্ছে বা কি তার ক্ষমতা আছে কিনা। তখন তারা যে অসফল হয় সন্তান, তখন তারা কি করে, তাদের যদি অভিযোগ না করে তাদের পাশে থাকতে হবে, ওই যে শুনুন বুঝুন পাশে থাকুন, তাদের সঙ্গে বোঝাপড়া করে।

0: হবে, হ্যাঁ তোমার হবে, তাদের মানে তোমার একদম মানে নিরাশ না করে তাদের বলতে হবে পাশের থেকে তাদের যে তোমার কোনটা অসুবিধে, তোমাকে তুমি পারবে, উৎসাহ জোগাতে হবে। তুমি একবার পারোনি, আবার ঠিক পারবে, কিন্তু তুলনা দিয়ে অন্যের সাথে তুই কেন পারলি না, তাতে আরো ক্ষতিগ্রস্ত হয়, অনেক দুর্ঘটনা ঘটে। এরপরে দেখা গেছে আমরা বাস্তবে বহু ক্ষেত্রে দেখে থাকি, ঠিক কর্মক্ষেত্র কিন্তু ঠিক তেমনি, সবাই যে পাশ করে বিশাল বিশাল চাকরি পাচ্ছে তা নয়, তখন একটা হতাশাগ্রস্ত হয় যুব শ্রেণী, স্বাভাবিক কথাই। আবার কর্মক্ষেত্রেও দেখা গেল কর্পোরেটে সে যে তোমার টার্গেট টার্গেট টার্গেট, তাতে অনেক সময় হতাশাগ্রস্ত হয়। কালকের একটা দুর্ঘটনা এরকম আমি শুনলাম, সেইভাবে মানে খুব দুঃখজনক। তখন যদি পরিবারের লোকরা বুঝতে পারে বা সহকর্মীরা একটু বুঝতে পারে যে তার মধ্যে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, হ্যাঁ তখন তাদের পাশে থেকে তার মনের কথাটা বুঝতে হবে, বুঝে তাকে পাশে থেকে তাকে উৎসাহ যোগাতে হবে, যাতে সে আরো ক্ষতি মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে না পড়ে। সেটা তো আমাদের এইটা এইটা তো মানে বলতে হবে, জীবনটা এখানে শেষ নয়, চেষ্টা করে যাও। তারপরে তোমার দেখো বার্ধক্য, এই যে বার্ধক্যে হয় কি জানো, বয়োজ্যেষ্ঠরা আমাদের পরিবারে বেশিরভাগ, আমাদের সমাজে আমি উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সব শ্রেণীতে রয়েছে, তবে নিম্নবিত্তের মধ্যে বেশি। তখন কি হয়, বয়সে হলে ওষুধের খরচাটা বেড়ে যায়, নিজের আর্থিক রোজগারের ক্ষমতা কমে যায় বা একদম হয়ে যায়, তখন পরিবার একটা অপাঙ্ক্ষীয় বলে মনে হয়। কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে কিন্তু তারা একটু বয়স হলে কি হয় জানো, একটু স্পর্শকাতর হয়ে পড়ে, তারা ভাবে আমি তো এখন পারছি না, আমাকে ওরা মানে কেউ চোখে দিচ্ছে বা আমার পরিবারের কাছে আমি অবাঞ্ছিত, এখন আমি চলে গেলেই ভালো, এই যে একটা মানসিকতা। কিন্তু তখনও কিন্তু কি করতে হবে, তাদের কাছ সঙ্গে সে একটু বুঝতে হবে সহানুভূতি, বা তাদের বুঝতে হবে, বুঝে পাশে থাকতে হবে, একটু সময় দিতে হবে মানে তাকে। এইভাবে আমরা যে সমাজে সংসারে যদি আমরা এইভাবে যদি চলতে পারি যে আমরা যে তার মানসিকতাটাকে বুঝে তাকে পাশে তাকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে, এইভাবে আমরা কিন্তু এই যে তুমি যে প্রসঙ্গ বলেছ, শুনুন বুঝুন পাশে থাকুন, অবশ্যই খুব সুন্দর প্রসঙ্গ, খুব বাস্তবধর্মী একটা প্রসঙ্গ এনেছ। এইভাবে চলতে পারলে আমাদের যে আত্মহত্যার ইয়ে চলছে, আজকে বোধহয় সেই দিবসটা বোধহয় খুব সম্ভবত যা বলছিলে, এই যে মানসিকভাবে ভেঙে যাওয়া, অনেক সময় কি হয় জানো তো, এইভাবে থাকতে ইয়ে করতে করতে অনেক সময় অ্যালজাইমার্সের পেশেন্ট হয়ে যায় জানো। আমার পরিবারে একজন এরকম হয়েছে, এরকম অ্যালজাইমার্সের পেশেন্ট মানে কিন্তু এখন কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, হ্যাঁ কারণ তারা অসহায় বোধ করে দীর্ঘদিন এইভাবে চলতে চলতে, অনেক সময় যে মানে নিজের মানে যে ইয়েটাই স্মৃতিশক্তি বা বাক শক্তি অনেক সময় হারিয়ে ফেলে।
1: অনেক ধন্যবাদ লীলা দেবী, কথা বলছিলাম আপনার সঙ্গে, ভালো লাগলো কথা বলে। জীবন কখনো সরল রেখায় এগোয় না, কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা, কখনো মানুষ আমাদের পাশে থাকে, কখনো দূরে সরে যায়, কখনো নিজের উপর বিশ্বাস থাকে, কখনো সেই বিশ্বাসটুকু নড়বড়ে হয়ে যায়। কিন্তু জীবনের অর্থ শুধু সাফল্যের দিনগুলোতে নয়, কঠিন দিনগুলোর মধ্য দিয়েও মানুষ নিজের নতুন পরিচয় খুঁজে পেতে পারে। হ্যালো, হ্যালো, হ্যালো, না কোনো একজন বন্ধু হয়তো যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু যুক্ত হতে পারেননি। বন্ধু, তাই নিজের প্রতি একটু কোমল হতে হবে আমাদের, সবসময় শক্ত থাকতে হবে এমন কোনো নিয়ম নেই, সব প্রশ্নের উত্তর এখনই জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই, কখনো কখনো শুধু আজকের দিনটুকু পার করাই যথেষ্ট, কখনো শুধু একজন মানুষের সঙ্গে কথা বলাই একটি বড় পদক্ষেপ, কখনো শুধু বলা আমার সাহায্য দরকার এই কথাটিই হতে পারে নতুন পথের শুরু। আর যদি আপনার পরিচিত কেউ এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে তাকে মনে করিয়ে দিন তার মূল্য কোনো একটি ফলাফল, কোনো একটি সম্পর্ক, কোনো একটি ভুল বা কোনো একটি দিনের ওপর নির্ভর করে না। আমরা আজকের দিনে প্রত্যেকে আসুন প্রত্যেকের জীবনের পক্ষে দাঁড়াই, মানুষের পক্ষে দাঁড়াই, সহমর্মী

তার পক্ষে দাঁড়াই। কারণ একটি জীবন শুধু একটি জীবন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য সম্পর্ক, অসংখ্য স্মৃতি, অসংখ্য সম্ভাবনা এবং ভালোবাসা। আর সেই জীবনকে রক্ষা করার জন্যেই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করার আছে। তাই শুনুন, বুঝুন এবং পাশে থাকুন। এই তিনটি শব্দ হোক আমাদের প্রতিদিনের মানবিকতার ভাষা, এই তিনটি শব্দ হোক আমাদের সম্পর্কের নিরাপদ আশ্রয়, এই তিনটি শব্দ হোক আমাদের সমাজের নতুন অঙ্গীকার। কারণ কখনো কখনো একজন মানুষকে বাঁচিয়ে রাখার শুরু হয় তার কথা মন দিয়ে শোনার মধ্য দিয়ে।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের।
2: দেখা,
1: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: I love my eco because it's got more power.
6: And it also comes with all new safety features.
7: We love our eco because we can bring all our friends.
8: We love our eco because it's made every journey special.
9: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹40,500. TNC apply.
10: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
9: Get attractive offers up to ₹50,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
11: This November, Maruti Suzuki presents Pragati Ka Tyohar. It's the moment India upgrades from two wheels to four. Because your first car isn't just an upgrade, it's pride, comfort and safety for your family. Now get select Maruti Suzuki cars at special starting prices, starting ₹3.07 lakhs, with easy EMIs and low down payments. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
12: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
13: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
12: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি 101.6 MHz FM উজ্জয়ন্ততে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। শুরু করছি আজকের তুমি অনন্যা। কখনো কখনো মানুষের জীবনের গল্পকে কেবল পেশার পরিচয় বোঝা যায় না, কারণ একটি জীবন একটিমাত্র পরিচয়ের মধ্যে থেমে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে তার অর্থ বদলে যায়, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তার পরিধি বাড়ে, আর একসময়ের পরিচিত মুখ হয়ে ওঠে অন্য এক বৃহত্তর যাত্রার প্রতীক। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে টিনা মুনিম এমন একটি নাম, যাকে একসময় দর্শক চিনতেন রূপালী পর্দার অভিনেত্রী হিসেবে, আর পরবর্তী সময়ে যার পরিচয় বিস্তৃত হয়েছে শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, প্রবীণদের কল্যাণ এবং স্বাস্থ্যক্ষেত্রে নেতৃত্বের সঙ্গে। তার গল্প তাই শুধু একজন অভিনেত্রীর গল্প নয়, এটি এক নারীর নিজের জীবনের পরবর্তী অধ্যায়কে নতুন অর্থ দেওয়ার গল্প। এটি পরিচিতির আলো থেকে দায়িত্বের আলো এগিয়ে যাওয়ার গল্প। আর এই কারণেই টিনা মুনিমকে স্মরণ করলে শুধু তার অভিনীত চলচ্চিত্রের কথা নয়, তার পরবর্তী কাজের কথাও সমান গুরুত্বে উচ্চারিত হয়। চলুন প্রথমেই তার অভিনীত ছবির একটি গান দিয়ে শুরু করা যাক আজকের তুমি অনন্যা।

টিনামণি মেয়ের জন্ম 11 ফেব্রুয়ারি। শৈশব ও কৈশোরের পর্ব পেরিয়ে তার জীবনে আসে এমন একটি সময় যখন সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং জনসমক্ষে নিজেকে প্রকাশ করার ক্ষমতা তাকে বিনোদন জগতের দিকে নিয়ে যায়। 1975 সালে তিনি ফেমিনা টিন প্রিন্সেস ইন্ডিয়া খেতাব অর্জন করেন। পরে

আরুবায় অনুষ্ঠিত মিস টিনেজ ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করে দ্বিতীয় রানার্স আপ হন। এই সাফল্য তার সামনে একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তবে প্রতিযোগিতার মঞ্চে পরিচিতি পাওয়া আর চলচ্চিত্রের জগতে নিজের জায়গা তৈরি করা এক বিষয় নয়, সেখানে প্রয়োজন অভিনয় ও অভিজ্ঞতা, অধ্যবসায় এবং দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা। টিনামণি সেই পথেই এগিয়ে যান। শিক্ষাজীবনের ক্ষেত্রেও তার আগ্রহ ছিল। তিনি মুম্বাইয়ের MM পিপলস ওন স্কুলে পড়াশোনা করেন এবং পরে জয়হিন্দ কলেজে আর্টস নিয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত হন। তার অভিনয় জীবনের শুরু হয় 70-এর দশকে। সেই সময়ের হিন্দি চলচ্চিত্রে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তিনি দ্রুত পরিচিত হয়ে ওঠেন। তার পর্দায় উপস্থিতিতে ছিল এক ধরনের স্বাভাবিক আকর্ষণ যা দর্শকের চোখে তাকে আলাদা করে তুলেছিল। তবে শুধু সৌন্দর্য দিয়ে দীর্ঘ চলচ্চিত্র জীবন গড়ে ওঠে না, তার জন্য প্রয়োজন চরিত্রের বৈচিত্র্য, অভিনয়ের সংবেদনশীলতা এবং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। টিনামণিমের চলচ্চিত্র জীবন ছিল প্রায় 1.5 দশকের কাছাকাছি বিস্তৃত। 1975 থেকে 1991 সাল পর্যন্ত তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। এই সময় তিনি রোমান্টিক চরিত্র, পারিবারিক আবেগ, সামাজিক সম্পর্ক এবং নাটকীয় পরিস্থিতির নানা রূপ পর্দায় তুলে ধরেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দেশ পরদেশ, বাতো বাতো মে, কর্জ, মন পসন্দ, রকি, ইয়ে ওয়াদা রাহা, আঁখের কিউ, সতিন এবং খোদা কসম। এগুলো উল্লেখযোগ্য। তার চলচ্চিত্র জীবনের মূল্যায়নে শুধু ছবির সংখ্যা নয়, সেই সময়ের জনপ্রিয় হিন্দি সিনেমায় তার উপস্থিতির প্রভাবও বিবেচনা করা হয়। এবারে যে গানখানি শুনবো সে গানখানি কর্জ ছবি থেকে।

গানটি শুনছিলাম দেশ পরদেশ চলচ্চিত্র থেকে, আর দেশ পরদেশ চলচ্চিত্রের মাধ্যমে টিনামুনিমের অভিনয় জীবনের সূচনা হয়। এরপর বাতো বাতোমে তাকে দর্শকের কাছে আরও কাছে নিয়ে আসে। এই ছবির সহজ স্বাভাবিক সম্পর্কের আবহ মধ্যবিত্ত জীবনের পরিচিত অনুভূতি এবং চলচ্চিত্রগুলির মানবিকতা তৎকালীন দর্শকের মনে বিশেষ সাড়া ফেলেছিল। টিনামুনিমের অভিনয়ে যে স্বাভাবিকতা ছিল তা এই ধরনের গল্পের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তার পর্দার উপস্থিতি ছিল এমন যা চরিত্রকে কেবল সাজিয়ে তুলত না, বরং তাকে দর্শকের কাছে পরিচিত করে তুলত। এরপর আসে কার্স, যে চলচ্চিত্র হিন্দি সিনেমার সঙ্গীত নির্ভর রহস্য রোমাঞ্চকর ধারায় বিশেষভাবে স্মরণীয়। এই ছবিতে টিনামুনিমের উপস্থিতি, গানের দৃশ্য এবং গল্পের আবেগ মিলিয়ে তৈরি হয় এক স্মরণীয় চলচ্চিত্র অভিজ্ঞতা। কার্স তাকে আরও বৃহত্তর দর্শক সমাজের কাছে পরিচিত করে। তবে তার অভিনয় জীবনকে শুধু একটি ছবির সাফল্যে সীমাবদ্ধ করলে তার পথ চলার বৈচিত্র্য ধরা পড়ে না। তিনি একাধিক ধরনের চরিত্রে কাজ করেছেন এবং সেই সময়ের জনপ্রিয় সিনেমার সঙ্গে নিজের অভিনয়কে মানিয়ে নিয়েছেন। টিনামুনিমের অভিনয় জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সহ অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। হিন্দি চলচ্চিত্রের সেই সময়ে বহু প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে তিনি অভিনয় করেন। তার অভিনীত ছবিতে কখনো প্রেমের গল্প, কখনো পারিবারিক টানাপোড়েন, কখনো সামাজিক সম্পর্কের জটিলতা, বিভিন্ন আবহ তৈরি হয়েছে। এই বৈচিত্র্যই তার চলচ্চিত্র জীবনকে একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে আটকে রাখেনি। তবে চলচ্চিত্রের জগৎ যতই উজ্জ্বল হোক, তারও একটি সময় থাকে। শিল্পীর জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন তিনি নিজের সামনে নতুন প্রশ্ন দেখতে পান। পর্দার আলোয় যে পরিচয় তৈরি হয়েছিল, তার বাইরে জীবনের আর কোন কোন সম্ভাবনা অপেক্ষা করছে। টিনামুনিমের ক্ষেত্রেও সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অভিনয় জীবনের পরবর্তী সময়ে তিনি নিজের আগ্রহকে অন্যদিকে প্রসারিত করেন। লস অ্যাঞ্জেলেসে তিনি ইন্টেরিয়র ডিজাইনে ডিপ্লোমা অর্জন করেন। এই শিক্ষার মধ্য দিয়ে তার সৃজনশীলতার আরেকটি দিক সামনে আসে। 1991 সালে তিনি অনিল ধীরুভাই আম্বানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং শিল্পপতি ধীরুভাই আম্বানির কনিষ্ঠ পুত্র। তাঁদের দুই পুত্র জয় অনমোল ও জয় অংশুল। কিন্তু টিনামুনিমের পরবর্তী পরিচয়কে কেবল একটি পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে তার নিজস্ব কাজের পরিধি আড়াল হয়ে যায়। কারণ বিবাহের পর তিনি যে পথ বেছে নেন, সেখানে তার ব্যক্তিগত আগ্রহ, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে একটি বৃহত্তর উদ্যোগের রূপ নেয়। 1995 সালে প্রথম হারমোনি আর্ট শো অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনী থেকেই তাদের যে সংস্থা, তার পথ চলা শুরু। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ভারতীয় শিল্পীদের কাজকে বৃহত্তর পরিসরে তুলে ধরা, তরুণ শিল্পীদের সুযোগ দেওয়া

0: বিভিন্ন প্রজন্মের শিল্পীদের মধ্যে সংযোগ তৈরি করা। শিল্পের জগতে অভিজ্ঞ ও নবীন এই দুই ধারার মিলন যে কতটা গুরুত্বপূর্ণ, সেই ভাবনাই এই উদ্যোগের কেন্দ্রে ছিল। এবারে যে গানখানি শুনব, সে গানখানি বাতো বাতো মে, এই ছবি থেকে।
1: सुनिए
2: कहिए कहिए
1: सुनिए सुनिए
2: कहिए कहिए ना।

একজন শিল্পীর কাছে। শিল্প শুধু প্রদর্শনের বিষয় নয়, শিল্প মানুষের চিন্তাকে প্রসারিত করে, অনুভূতিকে গভীর করে এবং সমাজের

সঙ্গে একটি নতুন সম্পর্ক তৈরি করে। শিল্পের প্রতি এই আগ্রহের পাশাপাশি টিনা মুনিমের মনোযোগ ধীরে ধীরে সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশের দিকে যায়, প্রবীণ মানুষদের দিকে। আমাদের সমাজে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কর্মজীবনের ব্যস্ততা থেকে সরে আসেন, কিন্তু তাদের অভিজ্ঞতা, স্মৃতি, জ্ঞান এবং সৃষ্টিশীলতার মূল্য কখনো কমে যায় না। বরং জীবনের দীর্ঘ পথ পেরিয়ে অর্জিত অভিজ্ঞতা সমাজের এক অমূল্য সম্পদ। টিনা মুনিমের উদ্যোগে প্রবীণদের এই মর্যাদা ও সক্রিয়তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। 2004 সালে তিনি একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার লক্ষ্য ছিল ভারতের প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের জন্য আরও মর্যাদাপূর্ণ, সক্রিয় ও অর্থবহ জীবনযাপনের সুযোগ তৈরি করা। টিনা মুনিম এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিল এবং তারপর মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু ও কলকাতায় এই বিশেষ সংস্থার মতো উদ্যোগ প্রবীণদের সক্রিয় জীবনযাপনের ভাবনাকে সামনে নিয়ে আসে। এর মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা উচ্চারিত হয়, বয়স বাড়া মানেই জীবনের গতি থেমে যাওয়া নয়। প্রবীণদের নিয়ে কাজ করতে গিয়ে টিনা মুনিমের সামনে সমাজের আরেকটি বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে, স্বাস্থ্যসেবার প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্যগত চাহিদা বাড়ে, কিন্তু উন্নত চিকিৎসা সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায় না। স্বাস্থ্যসেবার এই ব্যবধান তাকে আরও একটি বৃহত্তর উদ্যোগের দিকে নিয়ে যায়। 2009 সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় একটি বেসরকারি হাসপাতাল। এই হাসপাতালকে আধুনিক চিকিৎসা, গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্যক্ষেত্রে তার কাজের মূল ভাবনা ছিল উন্নত চিকিৎসা ও মানবিকতার সমন্বয়। একটি হাসপাতাল শুধু প্রযুক্তি, যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমষ্টি নয়, তার প্রকৃত মূল্য নির্ভর করে রোগীর প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর। চিকিৎসা যখন মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত, তখন সেখানে সহমর্মিতা, মর্যাদা এবং সহজলভ্যতার প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। টিনা মুনিমের নেতৃত্বে এই হাসপাতালকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয় যেখানে আধুনিক চিকিৎসার পাশাপাশি মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়। শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্য পর্বে আমরা কথা বলছি টিনা মুনিমকে নিয়ে এবং সেই সঙ্গে শুনছি তার অভিনীত ছবির কিছু গান।

টিনামণিমের জীবন পথের দিকে ফিরে তাকালে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ে। তিনি কখনো নিজের পূর্ব পরিচয়কে অস্বীকার করেননি, কিন্তু সেই পরিচয়ের মধ্যে নিজেকে আটকেও রাখেননি। তিনি অভিনেত্রী ছিলেন এবং সেই পরিচয় তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। শিল্পের প্রতি আগ্রহ তার শিল্প পৃষ্ঠপোষকতার দিকে এগিয়ে নিয়ে গেছে তাকে। প্রবীণদের জীবনযাত্রার প্রশ্ন তাকে সামাজিক উদ্যোগের দিকে নিয়ে গেছে, আর স্বাস্থ্যসেবার প্রয়োজন তাকে চিকিৎসা ক্ষেত্রে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। এই পরিবর্তনকে কেবল পেশা পরিবর্তন বলা যায় না, কারণ পেশা বদলালেও মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায় না, বরং কখনো কখনো জীবনের অভিজ্ঞতা মানুষকে আরও গভীরভাবে সমাজের দিকে তাকাতে শেখায়। টিনামণিমের ক্ষেত্রেও সেই দৃষ্টিভঙ্গির বিস্তার লক্ষ্য করা যায়। রূপালী পর্দায় তিনি যে পরিচিতি অর্জন করেছিলেন, পরবর্তী সময়ে সেই পরিচিতিকে তিনি বৃহত্তর সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত করেছেন। তার জীবন আমাদের আরও একটি কথা মনে করিয়ে দেয়, একজন নারীর পরিচয় কখনো একটিমাত্র ভূমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি একই সঙ্গে শিল্পী, শিক্ষার্থী, পেশাজীবী, পরিবারের সদস্য এবং সমাজের প্রতি দায়বদ্ধ একজন মানুষ হতে পারেন। জীবনের বিভিন্ন পর্যায়ে তার কাজের গুরুত্ব বদলাতে পারে, কিন্তু তার নিজস্ব সক্ষমতা ও সৃষ্টিশীলতার মূল্য কমে যায় না, বরং নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই সক্ষমতা আরও বিস্তৃত হতে পারে। টিনামণিমের চলচ্চিত্র জীবন ছিল এমন এক সময়ের অংশ যখন হিন্দি সিনেমায় সঙ্গীত, প্রেম, পারিবারিক আবেগ এবং তারকা খ্যাতি দর্শকের বিনোদনের জগৎকে সমৃদ্ধ করত। সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তার স্মৃতি এখনও চলচ্চিত্র প্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার পরবর্তী কাজের দিকে তাকালে বোঝা যায় জনপ্রিয়তার বাইরে তার জীবনে আরও একটি বৃহত্তর অর্থ তৈরি হয়েছে। তিনি শিল্পের সঙ্গে যুক্ত থেকেছেন, সমাজের প্রবীণ মানুষদের সঙ্গে কাজ করেছেন, স্বাস্থ্যক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত থেকেছেন। একজন শিল্পীর জীবনকে আমরা প্রায়ই তার সৃষ্টির মাধ্যমে স্মরণ করি, কিন্তু কখনো কখনো শিল্পীর জীবন নিজেই একটি বৃহত্তর সৃষ্টির রূপ নেয়। টিনামণিমের ক্ষেত্রে সেই বৃহত্তর সৃষ্টি হল তার পরবর্তী কাজের পরিধি, যেখানে শিল্প, সমাজ ও মানবিকতার মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কই তার

জীবনকে একটি বিশেষ তাৎপর্য দেয়। তার গল্পের শেষ কথা তাই কেবল এই নয় যে তিনি একজন সফল অভিনেত্রী ছিলেন, বরং এই যে তিনি জীবনের এক পর্যায়ে অর্জিত পরিচিতিকে অতিক্রম করে নতুন ক্ষেত্রের দিকে এগিয়ে গেছেন। তিনি দেখিয়েছেন জীবনের প্রতিটি অধ্যায়ের নিজস্ব মূল আছে, আর নতুন অধ্যায় শুরু করার জন্য কখনো খুব দেরি হয় না। রূপালি পর্দার আলো একসময় তাকে পরিচিত করেছিল, কিন্তু পরবর্তী সময়ে তিনি যে কাজগুলি করেছেন সেগুলো তাকে অন্য এক অর্থে স্মরণীয় করে তুলেছে। শিল্পের প্রতি ভালোবাসা, প্রবীণদের প্রতি সম্মান, স্বাস্থ্যসেবার প্রতি দায়বদ্ধতা এবং সমাজের প্রতি বৃহত্তর দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মিলিয়ে টিনা মুনিমের জীবন এক বহুমাত্রিক যাত্রার গল্প। আর সেই যাত্রার সবচেয়ে সুন্দর দিকটি হয়তো এই, মানুষের জীবনে পরিচয় বদলাতে পারে, পেশা বদলাতে পারে, সময় বদলাতে পারে, কিন্তু যদি মানুষের প্রতি সংযোগের আকাঙ্ক্ষা অটুট থাকে, তবে প্রতিটি নতুন অধ্যায়ী হয়ে উঠতে পারে একটি নতুন সম্ভাবনার দরজা। টিনা মুনিমের জীবন সেই সম্ভাবনারই একটি স্মরণীয় উদাহরণ। শ্রোতা বন্ধুরা, আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে আমি অম্বালিকা বিদায় নেব। আর আজকে তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছিলাম টিনা মুনিমকে নিয়ে। আর শেষ করার আগে যেটা আপনাদের সবসময় বলি সেটাই বলবো, খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত। শেষ করব অবশ্যই আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান দিয়ে, কার্স ছবি থেকে, এবং ঠিক তারপরেই আপনারা শুনবেন কক পরক অনুষ্ঠান।

খানাই তোমায় যত দেখো বোধহয় খাবারে মারে কিচিং শোনো নরক যত নজরাও লাম শোক নরক খানাই তো আকাশবাণী আগরতলা এফ এম ও জয়ন্ত 101.6 মেগা হার্জ তাই তিনি ও জরাও আং তুমি তো নরবাই নরকনি লগে নরকনি বুকু আর যে মিনা আবার বেলাখেন খাদং খাজা খাই ফাই শক বাইজাক নরকবাই গ্রংনানি নরকবাই বাক্সা ককলাম সালাইনানি নরকবাই বাক্সা

아버님 바가 인가 살분 룸 정말 그런 게 동나니 탄자게 동나니 막사게 동나니 다이 로기리 동나니 아우 증 어록 그런 게 파노 가나위 동나이 너가 아주 그이 반다록노 가나나이 다이 조토니 코랑록노 가나위 완숙마 바이 클라이보노 누구이 동마니 어머 바하이노 가이샤 발라이 케노로기 코토 루이 동마니 클라이오 다이 কক বাই কে সালপ্রম ব্রম কক সাই দায় বরক বাই বাকসানো লাই যতন বাকসা কেন গো আবার এবাগে গরঙ্গি মানিয়ফানো খাই দি থানচা খা বাকসা হামজাক মূ যিনি অ খা বাকাই বলাই না রঙি দায় ফাদিকে দিন পান্ডা বুতং সাইমালাইন অ জরানি পান্ডা বুতং রক তামো তামো তাবু জরানি পান্ডা বুতং পুইলাও দো হাচুক রেসাব মূ বেলাই খেনে নামমানে পান্ডা আবুনি ইয়া গুলো মৈতমানো পান্ডা মৈতমানো পান্ডাও তো নরক যতন সাইমানো চেং লাই থাকজাক রকন চেং মৈত খাইলাইও ককথাই কমুং তমুং চামুং চেং চিনি লংমাও বাদে থাকমারক তাই গবং মা চিনি হামজাক মানে খানাদকজাক মানে রসাবমুং রক চেং খানালাইও ফাদিকে চেং তিনি বহাইনা অবহাই কেন খাইন খাইলাইনাই খালাইনাই কক্রাম সালাইনাই কাইসা দায় কাইসানি মহিতরকমব যেন শেয়ার খাইনাই আবু ইয়াগুলো খানাত তো খরাং পান্ডা বেলাই খান পান্ডা কাহাম যেন অরবো মূসা ব সেলানানি হাইকে বা হামজা গিয়ানানি হাইকে বা গাড়ি রানানি অবাহাই পান্ডা গরি আবুনি বাকি নাদিকে বসকাঙ আগুকলাইন পান্ডানো চ্যাংলাই মানে বখা থাংলাইন

아마보 오라디 양보 송대리 앙야라다 털니 못사 보보 가끄럼 까보 옴레디

的泪，耶，我说来喊个来，同个你把个哟。不说不说你卡里卡里你。

Michelet, Obi, Jini, Kali, Kalini, Oklosobo.

আও বেলাখানে খানা তো রেজাবং জেন খানায় মানলাইকা চান্দনী মারাক বাই রেজাব জাগ রেজাবমুং মারাক রেজাবমুং সং ফাডেকাইচিং হান হাই তাই ব রেজাবমুং খানালাই মানে বখাক থাংলাইবা নং হাজুকনি খরাং পান্দাও অজরাও নর খনাই দং আকাশ মানে আগরতলাই ফেম উজেন তো 101.6 মেগাহার্জ তাই আং তং নর কই নরকনি লগি নরকনি বুকুক আর জে মিনা ফাইডে হজরা তাইব রেজাবমুং খানালাই মানে বখাক থাংলাইয়ানো খানালাইয়ান অজরাও রেজাবমুং রেজাবনাই জগশ্রী বংশের বাই রেজাবজাক রেজাবমুং

数えたへおねてにルトタサパヘルニナンハイヤオニエカサルンラザイタヘヨネテイルトタ

কথমা রক যখানে কক রক যাও তাই তাবো ব ও রেজাব মরকি আশিক নামানী দো দিনে লামাও ফারি যাই খালায়নে অজারও খালায়নে যলসম রেজাব রাম ভক্তি মলসম বাই রেজাব যাক রেজাব খালায়ন অজারও ফাইডি বালাইখানা খানা তত ও রেজাব যায়নে।

ওজোরনের খাই তো আকাশবাণী আগরতলা এফএম উজেন তো 101.6 মেগাহার্জ তাই আং তঙ্গ নরকাই অজরাও নরকনি বুকুক আর জে মিনা তাহ ভূতাই খাবার মারে কিচিং চিনখানালে তো মানে হাসুকনি রেসাপুং পান্দা ও হাসুকনি রেসাপুং রক আও ও রেসাপুং রকা চিনি লাংমাবলাই কেন নাংকুক মানে জরা কাইসাও ও রেসাপুং রক বাইসিমিন চিনি লাংমানি ককথায়

আও বেলা খেয়ে খেলা তো পান্ডা চেন খালাই পাইলাই খা তাবুক জরাও চেংজাকো তাবুক জরানি পান্ডা মৈতুমানু পান্ডা আও মৈতুমানু পান্ডাও ফাদে চেং হাইনাহাই আগিনি কক্রক মৈতু খাই সালায়নাই তাই আগিনি খনাতক খনাতক রেজাব মূরকন চেন খালায়নাই নরব রেজাব মূরক খানা মজুঙ্গি দংখা হাঙ্কাই গজাম রেজাব মূরক হিন্দি কক বরক যেন খাই মানলাই আপনি বাকি ডাকি ডাকি নর কক দু পাই গ্রং দি 0381232623 কক দুক মারিও যেন গ্রং লাই তাই নরক খানা মসংজাক রেজাব মরক তাই রেজাব মূ খানানি কয়হরানি সিগান নরক আগিনি জরাও লাই থাকজাক খাকামানি কাপনা মুজুমানি অবহাই কাইসা সক মৈতর রক্তং হাঙ্কেবা সাইখানার দি কাইসা পাতি মুরকন তৈনাই খাকাম খা খাকামা কাকা ওয়ানা উইতংমানি সাইসা ঙ্গে খাকামানি অবহাই রক্ফা নঙ্গে মানো অমতি হেরকন তৈনাই

0: 세진이 마박노 샤디다 힌디 나 벨라이 케 앙보 힌디 가 벨라이 니 카나타크 자고 사디도 보 힌디 পাত্তা বুটা বুটা দ আংনাই তো গুই খনারবানা আও আও আংরম ইমান খানি না আর চাপং ন পাত্তা পাত্তা বুটা বুটা আও বেলা খেনা খানা তো অগ্র চাপ মুং আঙাবো হাইন নগ্রগব আর চাপং রকম খানা যাগো বেলাই না হামবাই হামবাই হামবাই আও অবহাই নিনি রসা মূ রক খা না মুসং জাক মানে রক কচাম বাক থাকা গায়ে ও রসা মূ রক তাবো লদা সঙ্গে রসা মূ রক মোহাম্মদ রফি গবাক মাঝে বলিউড রং খানা মানে রসা মূ রক তো চিনি বরক তো বলিউড নাই কেন হামজাগো বলিউড চিংবাই বেলাই কেন হাকজাল মুম্বাই বেলাই কেন চিংবাই হাকজাল হাইপানো চিং আরনি উ রোল চিকন চিকন খাইনাই সিনেমা টকেও মুনি ইংনাই আবরকনো ফানোসে চিং সিনেও মাহাই আবরকনো ফানো চিং বেলাকে নোটিস খাইও চিং বেলাকে সিনেমা নাইথকজাকে নাইমানে বাগৈ চিং সিনেমাও নাইক নাইকাসে মিয়া চিং আরও মুনি ইংনাই চিনে ড্রাইভার ইংনাই হাই কেবা হাকিম উকিল পুলিশ ইংনাই যথন চিং নাইনাইকে চিং সিনেও কোন বড়রক আসে সিনিয়া চিনে বড়রক সিনেও যতন চিং আসে হামজাগে নাই আবনে বাকে গাবহাই নিনে তাকবো ও রেসাব ন খানা দক জাকা তাই খানানের বাকে কয় খানা এনে হাইনে হে কক দোকো সাব দং হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাকুক
1: হ্যালো দীপর কাহাম বেলাই কে বাইনব
0: আও দীপর
1: কাহাম বাই বাইনব আংয়াং শিব সম্র পারানি
0: চিনি তাকুক শিবচন্দ্র পারানি কক পাইসু গে সানি ন জয় থাং গা ফারি গে চেং রেসাব খানালা মানে বখাক মা থাংলাই গেলা গ্রাসি নাই বেলাই খান খানানা মুসুঙ্গি দং রেসাব মুং চিনি তাকুক এসান খানানা মুসুং জাক মানে

0: আও বেলাখানে খানা তো তোর সামুন খানা লাগে ফাড়ি চিং জরা ও কক দু গিয়া সামানি বাক থাকলাই না। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো কি কাম ভাই
0: দীপর কাহাম তাকুক সাগারাদি সাবং খা বর্ণিং খা
1: কোম্পানি অবনি দাও
0: আ বেলা খেলাম সব তা খুব নন শাদি
1: মামা উনি মামা রক আগি যে কামাই তাব কাম তো খাই
0: হাইছে না ববনতে খা কাম কোক র সাগরাদি
1: আং দে তা হাতি ও থাকে ভাই আং যে কাছা যে খকটা তে খকে নি আছে নি মেটা দিছি নি মেটা আছে গান নি বুসা কে চাবে নে গয়া এ বল খাই পুন আম নয় জিবা উল্টা ওকে মানে পাইরি বুসি ইয়া কে তা কাছে বড় খাই ইয়া জিবা তো দেব তরা
0: আ
1: এ বনো বনো ন পাইরি কে তাম কবান কাং খাই
0: অব তো সংসার নীতি তাই আনি ন আং নচানাই আনি না আং নতাঙ্গি জারাই অমহাই কাইসা বড় রকনি অবশ্যই যেন বরক তো বেলাই কেন সেলফিস বেলাই কেন খারেক মা করি বরকতা যেন বেলাই খে সাক সাক নিমি হামজাকাই বরক যেন অমহাই জীবতা আব তো ওয়ানসু কই নাই নি থাকে তো অবহাই কেন জানাকলায় ফিয়াবা কাইসা গনাং রক গনাং রক বা পয়সা গনাং রক নি কাইসা বরকনি কক দংফু বরকনি বিশিং কাইসা কক দং তা যে গনাঙ্গি থাকে গরি রক নখে গরিফু হই বরক রইয়া অবাহাই কাইসে আং কক খা কাদা গ্রি রং তার গ্রি রং রেখে গ্রিংফু বহাই নি থাকু আবহাই কাইসা বরকনি ও বখরা বখরক হাবজাবই বরক রিয়াফু অবাই খানা ওখাই হ্যাঁ অবাহাই আও অব নী রক টঙ্গি সে গনাং রক আরাম টঙ্গি মানো হই সানাই মাতা নাকি হায় দা অবহাই নবনি বাকি নে তাবু চিনি চিনি দেশ খাতে কমন দেশ রকব অব নী রক নী খেন তনা মজুং যাগ বরক সামুং মানানি বাকি অবাহাই
1: আং যে নগকু আনি বের মা পায়নি মতো পায়নি আলু বিসুম পেস পায়নি থাকবেন সে আং সঙ্গে বইয়া আমার সঙ্গে বসে উইক তো আমি কেটে কেটে কিনবো আং পাঁচশো পয়েন্ট পাঁচ টুকু তো আনি ইয়াপনে মতন ইয়াপটা বাই
0: আও আবো চুবা নানি বখা দখা কেতো চুবা নানি নাঙ্গো তাই চুবা নানি চুবা জাগনে বরক কবা মানে চিনি এক সিয়াগ্রা দো চিনি বখা দো হাঙ্গে তো চুবাই মানে চ গনাং নানি নাং চুবা নানি হ্যাঁ দা আও চিং দাম বরকনি কষ্ট নখে নাইছি গিয়া তা চিং দাম সিমি বাং জাগলাই তা আবকে ফিক্স ফিক্স ফিক্স কে আবকে ফালাই দঙ আর কে চিং কোন কক সাইয়া তা
1: কোন কক সাজি করি ও মোয়া তা
0: আও আহেন

0: yesada hanya ko pokito ang ya deso di ani batra hati ni bale tonya gang pala hanga moya thama mutu ye moja
1: ao bale ke ka hamni na bo borok no wan chubana ni ni wan suk mong
0: in tak te buk suna ang ko ye ne mutu go in ani hiya oi kiri gang hiya go su ko thanta ka acha ni su kwang ge bo ko sa ka ona ka me tong ta
1: ao ung nai salcha ma ke na su chuba lai kan ke jotono bak sang ei manai বেলা হাম বাই তাবো বরসা মুরন খানা নাম সংসা দে
0: মেরে দেশ কি দর কে সোনা উগলে উগলে হীরা মোটি ওর সামন খানা
1: দ মেরে দেশ কি ধরতি আচ্ছা দ দ বেলা হাম বাই করিং মানে বাগাই আও চিনি তাকুক অবনি ববাহিন খরসা মুং খানানা নি মুসুং জাগাই কই হরকা ফারিকে চিং জরাও রেসাব মুখ খালায় মানে থাকলায় আবো ইয়া গুলো চক দুক ইয়া চাকলায় না

0: আও চিং খনা তো রিসা মং খাই মান লাইখ্যা ফাড়ি কে চেঙ জরাও কক তু গিয়াচাক মানি বখাক চেং থাকলাইয়ান। হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম, দীপর কাহাম
0: আ বলে খানে দীপর কাহাম তা খুব সাবুং খা বড় নি সাইতং সাগরা দিদ
1: আগরজলা এরিয়া নি আগরজলা এরিয়া পাইলাবাঙ্গানি সচিন্দ্র
0: পাইলাবাঙ্গানি সচিন্দ্র না বেলা খেলাম সব তা খুব না না

0: Rangbai, ya tiada nama itu mantah. Je je payang ke rangmar layu.
1: Rangmar layu na, ah inta. Batai mung teng lay mau ba, ah he nota, he da.
0: Ga, agi serai furo ga pintu kolay marok, dol dol ke.
1: Jeng thengma hai borok ni podra pot mui tu kerita. Hei dah sana thangke. Da boru sa mung rongna da ozara wa khanana musung sa di da.
0: Oh, ang kisa mung kacha khanawa nangka me dem.
1: Da.
0: Asa tu devur ma bai. Ngo sukla ni risa ma ni.
1: Asa tu devur ma bai sukla rani.
0: I. Gan kokhen ke, gan kokhen ke mo hai me dem.
1: Sekarang orang tangpuru angle nung ya nono mana boh? Sekarang orang tangpuru na, aw tongkang ke to ang kenaranai. Balai kena hambai kereng mana bagai? Kenai tong ni cini panda hambai. Aw hari ke cungo jera wo? Kok duk cepai tong kaya sak nai lagi rana? Hello? Hello?
2: Hello, banyak balai ke di bor kaham?
1: Balai ke di bor kaham tak kok nono? Shadi do.
2: Angyang si Sandra Panani Ravindra Debru Mahmba.
1: Bela ekelam so kota kuk Ravindra no no. Shadi to.
2: Kok balok so kau bay.
1: Kok mas saya balok ka.
2: Kengke apa no? Ini ni muncul mama ni pandana. Ini. Kengke muncul mama ni kok saya zaman kerasa mungguk naik mana bay.
1: Muncul mama ni kok ni bising kengke jeng kakama ni kok no salai tunggu jeng jora jora wo. Wahsyah wahsyah lah jeng kakak mana hai di baju ni lang mawo bui nonugui bui ni dukonugui bui ni thiman opan nuka bui ni jora hamerok opan nuka jeng kakak mu aburuk muiturok tongke sakai janai dah kenalai mana lagi jeng
2: angka jatuh no kenalai mana hai deh
1: bah share kah di tam tong
2: angkang share kah deh bay hajat kah ni angka angka bay angka beri dok hasil
0: สร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีสร้างให้ดีส
2: নগসানগারি থানো বুনি হাসাল পানো থাকাতা ওকে মানে থিমা রং মুই মে আহাস থাকা মানে মা কাবো আং বসা আনি রাই থানা নাই না হেমা তঙ্গ পাই
1: আচ্ছা
2: মা তঙ্গ তা আহাস আং মা কাবো আং নগুছে মায়ে বুনি দুঃখ আনি দুঃখ ওখা তো আমার সানাস ককরে
1: আচ্ছা
2: বুনি আনি বেবা আনি খেলে আং ওয়ান সকতাম পাই আং আহাসক মুখ পে কলাই মা কাবো পাই রসা মঙ্গরব আং দুঃখনি দুঃখনি আং মা কাব সময় সময়
1: জড়
2: বাবা হাইকা আন আন ওয়ান সমানি ইয়ে রক অঙ্গ ফাইকা বাই সারাই ফুরো সারাই ফুরব অংখা
1: তাবো
2: অরিব অংখা নবনি তত সাবালিয়া বুনি নসা আং মাখন দুঃখ নাঙে মা কাবো দেখা মিনি দেখা একি একি সপনা ইয়ার সঙ্গা
1: সঙ্গা বলে দেখা দেখো সে দেখো মেনে দেখা হে ये एक